আকাশবাণী কৈলা শহর, আজ শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:58:35 শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: অমৃতবাণী
1: আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মু'মিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। কিতাবীগণ যদি ইমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত। তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ সত্যত্যাগী। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন,

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোনো অবস্থায় মরিও না। যথার্থ ভয় করার ব্যাখ্যায় হাদিসে আছে, আল্লাহর অনুগত হইবে, অবাধ্য হইবে না, আল্লাহকে স্মরণ করিবে, ভুলিবে না, আল্লাহর কৃতজ্ঞ হইবে, কৃতজ্ঞ হইবে না। অন্য আয়াতের মধ্যে আসিয়াছে,

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসুল মাত্র, তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছেন। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিবে না, বরং শীঘ্রই কৃতজ্ঞ দিবকে পুরস্কৃত করিবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন,

অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন, তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদিগের একজন অথবা উভয় তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদিগকে উফ বলিও না এবং তাহাদিগকে দমক দিও না, তাহাদের সহিত বলিও সম্মানসূচক নম্রকতা। মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদিগের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। কোরআনে করিমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন,

0: بالصبر والصلاة إن الله مع الصابرين. সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদিগকে স্মরণ করিব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, দরজ সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনলেন হাদিস শরীফ থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন ভক্তিগীতি শুনবেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, 7টা বেজে 15 মিনিটে ভক্তি সুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান, 7টা বেজে 25 মিনিটে পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7টা বেজে 45 মিনিটে। সকাল 8টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8টা বেজে 30 মিনিটে আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করা হবে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন 8টা বেজে 40 মিনিটে। 9টাতে রয়েছে হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 9টা বেজে 10 মিনিট থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 11টায় রয়েছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর শ্রোতা বন্ধুদের অংশগ্রহণে সুরের ভেলা। 12টা বেজে 5 মিনিটে শুনবেন দ্বিজেন্দ্র গীতি। 12টা বেজে 30 মিনিটে রয়েছে নজরুল গীতি। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন 1টা বেজে 5 মিনিটে। 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। আধুনিক গান 1টা বেজে 40 মিনিটে। 2টুতে শুনবেন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা ছবির গানের অনুষ্ঠান 2টু বেজে 15 মিনিটে। 2টু বেজে 30 মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 3টিতে হিন্দি সংবাদ এবং 3টি বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। রববহিত পরেই সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী। 6টা বেজে 30 মিনিটে কিষাণ বাণী। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। 7টা বেজে 45 মিনিটে ককবরক সংবাদ এবং 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8টা বেজে 5 মিনিটে সাহিত্য আড্ডা। 8টা বেজে 30 মিনিটে নজরুল গীত। 8টা বেজে 30 মিনিটে আধুনিক গান। 9টাতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস 9টা বেজে 15 মিনিটে। 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। 10টা বেজে 10 মিনিটে রয়েছে কীর্তন। 10টা বেজে 20 মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

সুপ্রভাত অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। প্রতিদিনকার নিয়মিত আয়োজন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সকালের অনুষ্ঠান। প্রথমেই আমরা যা করি ইতিহাসের পাতায় সংক্ষিপ্ত আকারে আমরা চোখ বুলিয়ে নিই। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজ 29শে মে আমরা প্রথমেই চোখ বুলাব ইতিহাসের পাতায়। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা এবং প্রেরণার উৎস। ইতিহাসকে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ নানা ঘটনা। আজ 29শে মে 2026 এক নজরে দেখে নিই ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা যা অতীতকালে ঘটে গিয়েছিল। বিশিষ্টজনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। 1328 খ্রিস্টাব্দের আজকের দিনে পঞ্চম ফিলিপ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেছিলেন। ১৮০৭ আজকের দিনে চতুর্থ মুস্তাফা কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় বার ক্ষমতাচ্যুত হন। 1874 আজকের দিনটিতে সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়েছিল। 1935 আজকের দিনটিতে হেগ জাদুঘর উদ্বোধন করা হয়। তেনজিং নর্গে এবং এডমন্ড হিলারি যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দুজনের মধ্যে তেনজিং নর্গে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন। এটা ঘটেছিল 1953 সালের আজকে অর্থাৎ 29 মে এই তারিখে। ঘূর্ণিঝড়ে বাংলাদেশে 22,000 লোকের প্রাণহানি ঘটেছিল 1963 সালের আজকের দিনটিতে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সোভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর শুরু করেছিলেন 1972-এর আজকের দিনটিতে। 1991-এর আজকের দিনে ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষিত হয়। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1996-এর আজকের দিনটিতে। দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা নির্বাচিত হন 1630-এর আজকের দিনটিতে। রামানন্দ চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের বাঙালি সাহিত্যিক ও প্রবাসী এবং মডার্ন রিভিউ এর সম্পাদক 1865-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন। বব হোপ মার্কিন কৌতুক অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ এবং লেখক। তিনি জন্মেছিলেন 1903-এর আজকের দিনটিতে। হিন্দুস্তানের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হীরাবাঈ বরদাকর 1905-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন। অমলেন্দু বিশ্বাস এই উপমহাদেশের বিশিষ্ট যাত্রা অভিনেতা এবং পরিচালক। তিনি জন্মেছিলেন 1925-এর আজকের দিনে। হুমায়ুন ফরিদি আমাদের এতদূর অঞ্চল অর্থাৎ বাংলাদেশের অভিনেতা। অনেকেই তার অভিনয় আমরা দেখেছি সেই ছোটবেলা থেকে। 1952-র আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার 1259-এর আজকের দিনে মৃত্যুবরণ করেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাঙালি লেখক, ভাষাতত্ত্ববিদ, পণ্ডিত, সাহিত্যিক এবং শিক্ষাবিদ। তিনি মৃত্যুবরণ করেন 1977-এর আজকের দিনটিতে। চৌধুরী চরণ সিং ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী 1987-এর আজকের দিনে প্রয়াত হন। টারজান খ্যাত হলিউড তারকা জো লারা 2021-এর আজকের দিনে মৃত্যুবরণ করেন। বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তী ধ্রুপদী সঙ্গীতশিল্পী ডক্টর দেবব্রত সিংহ ঠাকুর 2021-এর আজকের দিনে প্রয়াত হন। ডাক্তার নৃপেন ভৌমিক ভারতীয় বাঙালি স্নায়ুশল্যবিদ এবং রবীন্দ্র পুরস্কারে সম্মানিত লেখক।

প্রয়াত হন 2024-এর আজকের দিনে। এ ছিল আমাদের কাছে প্রাপ্ত ইতিহাসের সংক্ষিপ্ত তথ্য, যা আপনাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়ে দিলাম।

সুপ্রভাত, এবার সময় হয়েছে সংবাদ শিরোনাম জানিয়ে দেবার। প্রথমেই জানাচ্ছি আজকে আনন্দবাজার, আজকে প্রকাশিত কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এই পত্রিকাটির শিরোনাম হয়েছে এভাবে, বিধি আর বাম নয়, ডমকল ডমকল ফলতা কি পুনর্জাগরণের বার্তা নাকি বিজেপির মোকাবেলায় পুঁজিহারা সিপিএম। তৃণমূল উধাও, সক্রিয় পুলিশ, রাজ্যে পালাবদল হতেই ছ মাস আগের ছবি আমূল বদলে এল বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে। মোদি আমার দোকানে না এলি ভালো হতো বললেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। নয়না কুণাল সহ তৃণমূলের চার বিধায়কের বাড়িতে সিআইডি স্ক্যানারে বিধানসভায় পরিষদীয় দলের সেই চিঠিও স্বাক্ষর। নতুন রীতি মেনে ব্রিগেডে ঈদের নামাজ। সমাজ মাধ্যমে বন্ধুত্ব প্রত্যাখ্যান। এআই দিয়ে তরুণী ও তার মায়ের 100 আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়ালেন দিল্লিতে ধৃত যুবক। অবশেষে মুখ্যমন্ত্রী বদল কর্ণাটকে, শিবকুমারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দিলেন সিদ্ধারামাইয়া। বিজয়নের বাড়িতে হানা, পুলিশকে কিছুই আগাম বলা হয়নি, ইডির আক্রান্ত হওয়া নিয়ে বলল কংগ্রেসের ইউডিএফ সরকার। মেয়েদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শুধু মহিলা আম্পায়ারেরাই, রয়েছেন চার ভারতীয়, তালিকা ঘোষণা আইসিসির। এবারে পড়ছি বর্তমান পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকাটির শিরোনাম, চাঁদের দক্ষিণ মেরুর গহ্বরে বরফ মেলার আশায় ইসরো। তীব্র গরমে দিল্লি জুড়ে পানীয় জল সংকটের আশঙ্কা। ইরানে ফের হামলা আমেরিকার, মুহূর্তে প্রত্যাঘাত তেহরানেরও। লন্ডনে রথযাত্রা, গরমেও হাজির বিপুল পুণ্যার্থী। বিশ্বজুড়ে ভারতকে তুলে ধরতে শুরু ইন্ডিয়া উইক। নেতৃত্ব হারাতে পারেন হার্দিক, ফরাসি ওপেন থেকে বিদায় অসুস্থ সিনারের। আজ গুজরাটে রাজস্থানের ফাইনালে ওঠার লড়াই, বৈভবকে রোখাই চ্যালেঞ্জ গিলদের। এবারে পড়ছি সান্ধ্যকালীন পত্রিকা ত্রিপুরা খবরের শিরোনাম, আরএসএসের ঘরের ছেলের কাঁধে গুরুদায়িত্ব দিয়ে বড় চমক। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণী আস্থা ভরসা, সভাপতি পদে অভিষেকে সিলমোহর।

মগপাড়ায় দীর্ঘদিন ধরে দেখা নেই বিদ্যুতের, তৃষ্ণা নিবারণ করতে মিলছে না পানীয় জল, প্রতিবাদে সড়ক অবরোধ, চরম দুর্ভোগ নিত্য যাত্রীদের। তাপসের নেতৃত্বে চলা হানাধারিতে প্রতিনিয়ত মিলছে সাফল্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকনো গাঁজাসহ পুলিশের জালে কার বাড়ি। পরিবার যাত্রীদের দায়িত্ব থাকে কাঁধে, আবার পড়ছি, পরিবার যাত্রীদের দায়িত্ব থাকে কাঁধে, মূল আলোচক অসি, প্রয়াস কর্মসূচিতে সচেতনতা সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ চালক মালিকদের।

রাখে হরি মারেকে আশঙ্কাজনক অবস্থায় চলছে চিকিৎসা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রিপার, পাঁচটি ড্রজারের সাহায্যে বের হলো চালকের দেহ।

নৃশংস ঘটনার পর পালাল জয়দেব, পরে পুলিশি জালে। পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত গৃহবধূ, স্ত্রীর গলায় ধারালো দা দিয়ে আঘাত স্বামীর। উদ্বিগ্ন এবং আতঙ্কিত পরিবার, পুলিশের দ্বারস্থ এজাহার, মোবাইলে পিস্তল দেখিয়ে নাবালিকা কন্যাকে গুলি করে হত্যাসহ ধর্ষণের হুমকি জয়দেবের। এই ছিল আমাদের কাছে প্রাপ্ত কলকাতা এবং ত্রিপুরার কিছু সংবাদপত্রের সংবাদ শিরোনাম, যা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম।

শ্রোতা বন্ধুরা, এবারে কৃষি সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আমাদের কৃষক ভাইদের জন্য। প্রথমেই আবহাওয়া সংক্রান্ত কিছু তথ্য। আগামী 31 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 থেকে 33 এবং 21 থেকে 23 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 50% হতে পারে।

উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত 70 থেকে 110 মিলিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে, মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে এক বা দুটি স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং বাতাস প্রবল বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে জানাচ্ছি। ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল জমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ, যেমন শিকড় পচে যাওয়া, চারা শুকিয়ে যাওয়া ইত্যাদি রোগের সম্ভাবনা বেশি। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। সেঁত সেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। বজ্রপাত গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্যও মারাত্মক হতে পারে। বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ জমিতে জল দাঁড়িয়ে গেছে। এই জমা জল ফলনে, বিশেষ করে সবজিতে, প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিভিন্ন রকমের ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শসা, ঝিঙে, পটল ইত্যাদি ফসলে জাঁক পোকা এবং সাদা মাছির আক্রমণও দেখা যেতে পারে। যেহেতু এই দুই পোকার আক্রমণের লক্ষণ প্রায় একই রকম, তাই নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ঠিক করার আগে পোকা শনাক্তকরণ একান্ত জরুরি এবং তারপরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যে কোনো ওষুধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে হবে। সমস্ত জমির আগাছা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। জমির জল নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। পুকুরে বাইরে থেকে জল ঢোকার রাস্তা বন্ধ রাখতে হবে। আগামী দিনে ভারী বৃষ্টির ফলে পুকুরের জল উপচে বাইরে যাওয়া আটকাতে চারদিকের বাঁধ উঁচু করে দিতে হবে। বৃষ্টিপাতের ফলে জমিতে এখন যথেষ্ট পরিমাণে জল রয়েছে, তাই আর দেরি না করে আউশ ধানের চারা বপনের জন্য মূল জমি তৈরির কাজ শেষ করে নিতে হবে। বিগত দিনে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদিও আপাতত বীজতলায় চারা গাছের ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু এইরকম পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে বা জমির জলস্তর বীজতলার উপরে চলে আসলে তা বীজতলায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই বীজতলার চারপাশের জল নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার এবং দ্রুত জল সরে যাওয়ার অনুকূল করে দিতে হবে। জল জমে গিয়ে ঝিঙে, পটল, করলা, কারকল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অধিক তোষের ফলে এইসব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যে ডাউনি মেলডিউ। আবার কোথাও কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ড ক্ষরণ রোগের প্রকোপও দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্ডাজিম ও ক্লোরোথেনিল 1.5 গ্রাম বা মেটালেক্সিল ও ম্যানকোজেব 2

টার্ম হিসেবে প্রয়োগ করতে হবে, তবে ঔষধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় প্রয়োগ করতে হবে। সোয়াইন ফিভার রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকুরের বাচ্চাও সোয়াইন জ্বরের জন্য সমানভাবে সংবেদনশীল। নিকটবর্তী পশু হাসপাতালের সাথে যোগাযোগ করে ওষুধের ব্যবস্থা করতে হবে। এবং শ্রোতা বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে, তার জন্যে আপনারা বাড়ির আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করবেন। যেখানে জল জমে গেছে সেখানে ছোট ছোট নালা করে এগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এবং আমরা যেগুলো অব্যবহৃত জিনিস আছে, যেমন ধরুন নারকেলের যে খোলাগুলো থাকে সেগুলো বা অন্যান্য যে সমস্ত জিনিস আমাদের অব্যবহৃত অবস্থায় আমরা বাইরে ফেলে দিই, সেখানে দেখবেন জল জমে যায় আমাদের চোখের আড়ালি, এবং সেখানে কিন্তু মশা ডিম পাড়ে, সেই থেকে বিভিন্ন ধরনের মারণঘাতী মশার বংশ বিস্তার হয়। এগুলো আপনারা যারা এগুলো প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো আছে এগুলো কালেকশনের জন্য আমাদের অনেক ভাইয়েরা আছেন, ভাঙা টোটা যারা নেন তাদের কাছে বিক্রি করে দিতে পারেন, অথবা এগুলো নষ্ট করে দিতে পারেন, যাতে জল না জমে কোথাও অবরুদ্ধ জিনিসের মধ্যে বা কোনো একটা ডোবার মধ্যে। এগুলো দেখতে হবে, কিন্তু এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মশার নিয়ন্ত্রণ অনেকটাই হয়তোবা করতে পারবো। এবং পারস্পরিকভাবে সবাই সবার খেয়াল রাখুন, বাড়িতে ছোট বড় যারা আছেন স্বাস্থ্যের খেয়াল নিন, শারীরিক স্বাস্থ্যের এবং সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও খেয়াল নিন। আকাশবাণীর সঙ্গে থাকুন, তাতে করে তথ্য সংস্কৃতি বিনোদন এক জায়গাতে পেয়ে যাবেন, শরীর মন সমস্ত কিছু ভালো থাকবে। আজকে যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে আজকের দিনটি অন্যান্য ক্ষেত্রে যাদের জন্য বিশেষ তাদেরকে সেই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমাদের সময় ইতিমধ্যেই ফুরিয়ে গেছে, আগামীকাল একই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, সুপ্রভাত আজ এ পর্যন্তই।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি। প্রথমেই শোনাব সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ভক্তিসূত্র অনুষ্ঠানে প্রথমে সাহেব চট্টোপাধ্যায় এবং পরে জয়তী চক্রবর্তীর কণ্ঠে পরপর দুখানি ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদেরকে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই টু এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরো বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরলামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাবানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পাঞ্জিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি ও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরলাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া

পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, এর ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলায় প্রতিহত করেছে। এই নিয়ে গত 3 দিনে মোট 2 বার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মো স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সে দেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মো স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতা পত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআই এর একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান পর্যায়ে বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12 মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24 মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির 5ম ও 6ষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ 240 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সেদেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের 2টি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অফ দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই 2টি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর সমর্থকরা

অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত হানার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 এর ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্যে বিশেষ করে দূরবর্তী গ্রামগুলিতে প্রশাসনিক শিবির আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, শংসাপত্র প্রদান সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে চলেছে। জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণকে সামনে রেখে ভারত সরকারের জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখেন। কেন্দ্র জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি গতকাল ঊনকোটি জেলা সফর করেন। কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কর্ম সৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম বিশ্বকর্মা, পিএম জনমন, পিএম সূর্যগর মুফত বিজলি যোজনা, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক বীরজিৎ সিংহ, ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন প্রমুখ। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। আজ উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকা ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। তৃতীয় রাউন্ডের তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 1 ও 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সিকিম পুলিশের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীকে বিশেষ করে নারী, দরিদ্র ও শিশুদের সঙ্গে আচরণে সংবেদনশীল হওয়ার উপর জোর দেন। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও ডিপ ফেকের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। গতকাল নয়াদিল্লিতে খারিফ অভিযান 2026-এর জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী সিং চৌহান বলেন, সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারত বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুদিনব্যাপী এই সম্মেলনে খারিফ কৃষি খাতের উন্নয়নের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। জৈব চাষ, সমন্বিত কৃষিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য

এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি পদে বিধায়ক অভিষেক দেবরায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিযুক্তি দেওয়া হয়। নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিদায়ী প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। টিএসআরের ষষ্ঠ বিটেলিয়নের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুযায়ী গতকাল খয়াই রথটিলায় স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মিয়া সিকিম পুলিশ নিয়াগ বরম গনাং প্রেসিডেন্ট পুলিশ কালার্স ইয়াফারি রেখা গ্যাংটকনি পালজার স্টেডিয়াম যুগালিজাক মেইল ব অবরম ইয়াফারকা গ্যাংটকনি পালজার স্টেডিয়াম যুগালিজাক মেইল ব পুলিশ বাহিনী আলাইদা খাই বরৈ বিয়ালো টংমাইতাই চাইরক বাই খানারগৈ সামুং তাঙানী কবক মূ নারেখা সাইবার ক্রাইম অনলাইন থকাইমু তৈ ডিপ ফেক হাই কতাল জঞ্জালরকনো কাসুথানি তিয়ার টংনানী বাকে রাষ্ট্রবক্রক ককজাব নারেখা কতাল টং সেবসামুগ নাগৈ সিকিম পুলিশ অ জঞ্জাল কাসুইমানো হইব খাকামানী কক সাকা কেরং নাইমথাং তাই আকাবিকা দেরামুং কাসুথানী সিকিম পুলিশ সামুং বলাইকা কুরসাইমানু প্রেসিডেন্ট পুলিশ কালার্স হাকতনি পুলিশ বাহিনী যত্তনি সেলাই কুচুক বরম আবন হাকতনি বাকে সামুং তাকমানী কেরং নাইমথাং তাই বসংনি বাকে খারুই সামুং তাকমানী বাকে ইয়াফার জাগো কেন্দ্রনি হুকবারতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হাকতর তাবুক সামুংনি বিয়ালগ্রী মিয়া দিল্লি কতাল খারিব অভিযান নই সাই নৈ চিদকনি বসং হুকবার কুথুম লাইমানো জেঙ্গি অকগ্ন সাকা মজাং সিং চৌহান সাকা হাপমাং হুকবারতে হুকবার খ্লাইনৈ রকনি হামক্রাইনি সাকা ফান বক্সিনী টঙ্গো ভারত তাবুক মাইথাই রেথানী হায়ুংনি যতনি কুচুক টঙ্গো হুনিব খুর সাকা বতৈব সাকা সাল নৈনি অ কুথুম লাইমঙ্গ খারিব হুকবারনি হামক্রাইনি বাকৈ সামুং বুতাং স্রাম জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সাকা হাস্তে হাপাং জনজাতি কুবুং থাংলাই সুথগিয়া আমচাইরগ হাপাংনি সেবসাব মানথগ্রথানি গবাং মাইয়াপ্রি রমখা মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন জনজাতি গরিমা উৎসব ন চেঙ্গেরিবুই অকগ্ন সাকা ব বসাকা হাস্তে ব আলাইদা খাই হাকসালনি কামিরগ নাইকল ফাংনি শিবির সংসাবুই সাখামনি সেব মিলাইমুং ব্লাইন খবুই হাপাংনি তাংবতাং রকনি সেবসাব লুকুরকনি থানি মানথগ্রজাগৈ টঙ্গো জনজাতি লুকু বসংনি হদাতেই রাংরিনি হামক্রাই থিতি খ্লাইনানি বাকে হাস্তে হাপাং সকাং বাড়িয়ানি সামুং তাঙ্গৈ টঙ্গো জনজাতি দফানি হামক্রাইতেই হুকুমো খাতিমান বসকাঙ্গ তনিউই ভারত হাপাং জনবাগিদারি অভিযান নিবাগ অসামুংবতাং যুগালি জাখা মেইল জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সাকা হাপাংনি নাইমুং অংখা হামক্রাইনি সামুংবতাং ন সামুঙ্গ ফ্রাংমানি লগি লগি জনজাতি হদানি হুকুমোতে সিরিসিতেন খাতিনানি তে কতাল আচাই সঙ্গে বসকাঙ্গ আবন রমৈতি সানানি কেন্দ্রনি জনজাতি মন্ত্রী ইয়াকসু দুর্গাদাস উইকি মিয়া কয়লা শহর কেন্দ্র হাপাংনি জুদা জুদা তাংবতাং রকনো তৈয়ী আমজকমুং পান্ডা খ্লাইকা পান্ডাও প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএম বিশ্বকর্মা পিএম জনমন পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনা সয়েল হেলথ কার্ড প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা তাংবতাং রকনো সামুঙ্গ চারিমানো তৈয়ী

ক্লাম অংখা কেন্দ্রী মন্ত্রী কৈলাশ শহর সার্কিট হাউস উনকোটি জেলানী জনজাতি আদং রকবাইব ককলাম সালাইকা বকুমারঘাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল রঙনগতঙ্গী নাইখা তৈ আরো সৃঙ্গাই তৈ বরংনি মাফা তৈ ফ্রাই রকবাই ককলাম সালাইখা কেন্দ্রী মন্ত্রী মোচাং উইকি বেড়াইকি খর উনকোটি বেড়াই নাইখা আরো বিগি তংখা উনকোটি জেলা পরিষদী কাসকুয়করা অমলেন্দু দাস জেলা নাইকুলফাং মেগা জৈন আকর্ষণ হাস্তে হাপাংনি ডিগ্রি রংন কতর নই সাই নই চিদক নই চিসি রং বিশিব গ্রেজুয়েট পরিমুঙ্গ বর্তিনি সামুং তিনি নিসিমি চেংজাগানো তিনি নিসিমি কুচুক রংনাই খুংনি সমার্ট পোর্টালনি বিশিংতি অনলাইন কয়মুংলাই ইয়াচাকমুং চেংজাগানো কয়মুংলাই রানানি পাইথাক সাল জুন তালনি সালচিনি সালমারি জরা পুইলা খিপিব বর্তিনি বাকি রংমারিনি মুংরেম কারিজাগানো জুন তালনি সাল চিচুকুব পুইলা খিপিব রংমারিনি বুমুং বুতাংন রুগী বর্তি খ্লাইজাগানো জুন তালনি সাল নই চি নই তাই সাল নৈচি থাম সালমারি ফিল নই খিপিব রংমারিনি বুমুং বুতাং কারিজাগানো সাল নৈচি ব্রী জুন আবনো রুগী বর্তি খ্লাইজাগানো সাল নৈচি বানিসিমি সাল নৈচি চুকু জুন জরা ফিল থাম খিপিব রংমারিনি বুমুং বুতাং কারিজাগানো সাল থামচি জুন ফিল থাম খিপিনি রংমারিনি বুমুং বুতাং নরগী বর্তি খ্লাইজাগানো জুন তালনি সাল পুইলাতে সাল নৈ সালমারিব ফিল ব্রী খিপিনি রংমারিনি বুমুং বুতাং কারিজাগানো সাল থাম জুলাইও অ রংমারিনি বুমুং বুতাং নরগী বর্তি খ্লাইজাগানো জুন তালনি জুলাই তালনি সাল ব্রীনি সিমির সালদক সালমারি জরা কুচুক রংনাই খুংনি বুখাক্তৈ অকক্তমানো রাজাখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতরতে বুই হাকতনি লুকুরকবাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত ফিল সারা থামচি ব্রী বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমানি কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা ত্রিপুরা বিজেপি হাস্তে কাসকু চংজাখা এমএলএ অভিষেক দেবরাই বতাবুক নি কাসকু রাজীব ভট্টাচার্যী থায় ফাইয়ানো বিজেপি নি রাষ্ট্রীয় কাসকু নীতিন নবীন মিয়া প্রেস কক পুংনি বিশিংতি অ কক্ন সাকলাইকা হাস্তে কাসকু চংজাকমাবাই বন খাকা হামিয়াফারকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব তেই সাংসদ রাজীব ভট্টাচার্য তাবুক নবাতিবানী কক্তুমা দিনে নখা কিসা মনাকজাক তঙ্গানো তৈ হাস্তিনি কিসা মিসা থাই বাতিবা উইমানু হই হজাক মংরেখা নবাতিবা নাইখং আগরতলাও তিনি আইচক বিখাগ খামানি তুমারি তংমানি নৈচিব্রী দশমিক সা ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীচিবাও

শুভ সকাল, নমস্কার। একরাশ শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। কিছু সম্পর্ক থাকে নামহীন এক অনুভূতির মতো, না ছুঁয়েও গভীরভাবে ছুঁয়ে যায়, না পেয়েও ভীষণ আপন হয়ে থাকে। অধিকার নেই, দাবি নেই, তবু অকারণে মন তার কাছেই ফিরে যায়। শত ব্যস্ততার মাঝেও একটি নাম নিঃশব্দে হৃদয়ে বাজে। প্রিয় বলা যায় না তাকে, ভালোবাসি বলাটাও অসম্ভব, তবু তার অনুপস্থিতি ভেতরটাকে কেমন শূন্য করে দেয়। এ এক অদ্ভুত সম্পর্ক, যেখানে দূরত্ব আছে কিন্তু বিচ্ছেদ নেই, নিরবতা।

আছে, তবু অনুভূতির শেষ নেই। একটা মিষ্টি সকালের সমস্ত অনুভূতি জড়ানো শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।

29শে মে আজকের দিনে ইতিহাসের পাতা থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেব। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘের শান্তিরক্ষী কর্মীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন আজ। আজকের দিন অর্থাৎ 29শে মে 1953 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য প্রতি বছর আজকের দিনটিকে একটি বিশেষভাবে উদযাপন করা হয়। আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। 1953 সালের 29শে মে তেনজিং নরকে এবং অ্যাডমন্ড

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বিজয়া চৌধুরীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত মর্নিং নিউজ এবং পরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে

এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত মর্নিং নিউজ এবং পরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানমালায়। এখন শুনবেন আধুনিক গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা এখন যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে দেখা যাচ্ছে যদিও গ্রীষ্মকাল, কিন্তু বৃষ্টি বর্ষার মতোই হয়ে যাচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে এই সময়টায়। তো শ্রোতা বন্ধু, এই সময়টায় আমাদের কৃষক ভাইরা বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করে থাকেন। তো আপনাদের কাছে জানতে চাইব, এই যে অতিবৃষ্টি, সেটা শাক সবজির জন্য ভালো নাকি খারাপ? কোন সবজির জন্য ভালো হতে পারে, কোনটার জন্য খারাপ হতে পারে, বা আমরা যারা বাজারে যাই আমাদের নিত্য নৈমিত্তিক খাবার দাবারের জন্য, ভিটামিন বলুন আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার বলুন, সবজি কিন্তু তার মধ্যে একটা। তো আমাদের এই প্রাকৃতিক অবস্থায় আমাদের কী ধরনের অসুবিধে হচ্ছে, বা আমরা কী ধরনের খাবার দাবার খেতে পারি, এই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলবো। গান তো অবশ্যই শোনাবো, আর শ্রোতা বন্ধুরা অবশ্যই ফোনে আসছেন। দেখি আমাদের আজকের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। প্রথম শ্রোতা বন্ধু, আপনার সঙ্গেই কথা বলতে পারছি না। হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে।

0: বলছি,
1: হ্যালো, জুড়ে বলুন। হ্যালো,
0: সুরের ভেলা থেকে বলছি, শোনা যাচ্ছে?
1: পারমিতা দি?
0: না, সুরের ভেলা থেকে বলছি, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা?
1: পারমিতা দি বলছেন?
0: না না, আমার আওয়াজটা পারমিতার মতো মনে হচ্ছে।
1: ও আচ্ছা আচ্ছা, সুমাদি না?
0: হ্যাঁ হ্যাঁ।
1: সেদিন প্রেমজিৎ বাবু বলছিল যে সুমাদির সাথে পারমিতাদির বলা হয়তো বা একটু মানে একটু মিল থাকতে পারে বলছিল। তো আমি বলছিলাম অনেক সময় সুমাদিকে পারমিতাদির বলেও ভুল করে ফেলি, কন্ট্রোল করে।
0: ঠিক আছে, তো আমাদের আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই।
1: হ্যাঁ, যাই হোক, আজকের অনুষ্ঠানে আমি গানটা শুনতে চাই। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: একটা কথা বলি, উপকার এক অদ্ভুত জিনিস, উপকার এক অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়, না করলে মনে রাখে, ঠিক না?
0: তো আমাদের যে এই

0: বলছি না যে সমাধির সাথে পারমিতাদির বলা হয়তো বা একটু মানে একটু মিল থাকতে পারে বলছি না। তো আমিও বলছিলাম অনেক সময় সমাধিকে পারমিতাদির বলেও ভুল করে ফেলি, কন্ট্রোল করে।
1: ঠিক আছে, তো আমাদের আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই।
0: হ্যাঁ, যাই হোক, আজকের অনুষ্ঠানে আমি গানটা শুনতে চাই। হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: একটা কথা বলি, উপকার এক অদ্ভুত জিনিস, উপকার এক অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়, না করলে মনে রাখে, ঠিক না?
1: তো আমাদের যে এই অতি বৃষ্টি হচ্ছে সেটা আমাদের কৃষক ভাইদের জন্য কতটুকু উপকার আর আমাদের জন্য কতটুকু উপকার সেটা একটু বলুন।
0: ও, আজকের প্রসঙ্গটা, সেদিন আপনি সত্যি বলেছিলেন যে যারা মানে ঠিকঠাক বলতে পারবে না তাদের দেওয়া হবে না অনুরোধের আসলে, কিন্তু আপনি যে আমাকে রেখেছেন তার জন্য 200% ধন্যবাদ আপনাকে।
1: ঠিক আছে, গানের কথাটা আগে বলুন, তারপর আমাদের অনুষ্ঠানের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করুন।
0: ঠিক আছে, তো চাষাবাদের ব্যাপারটা যে চাষিরা সত্যি,
1: গানটা বলুন আগে। হ্যাঁ, আমি কি গান শোনাতে পারি সেটা আগে বলুন। হ্যাঁ,
0: কি শুনেছি বলবো না গো, বলবো না, মনটা আমার খুলবো না, এরকম গানটা
1: কি শুনেছি বলবো না,
0: গানটা জানি না কে গেয়েছেন,
1: ঠিক আছে,
0: ছবিটার নাও বলতে পারছি না, কিন্তু গানটা এরকম মনে আছে। আর আর আজকের বিষয়টা, আলোচ্য বিষয়টা বলছেন যে এই যে বৃষ্টি বৃষ্টি
1: অতি বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি
0: লাগে, হ্যাঁ একেবারে ঠিকই বলেছেন। আমাদের কৃষকরা বিশেষ করে বৃষ্টির উপর নির্ভরশীল, তো অত্যধিক বৃষ্টি অনেকটা কি বলবো বিড়ম্বনায় ফেলে দেয় তাদের, কিন্তু ঠিকঠাক যদি বৃষ্টি হয় তাহলে চাষিদের ফলন বা যে ধান ক্ষেত বলুন বা যে কোনো রবি শস্য বলুন ঠিকঠাক তারা করতে পারেন। আর বিশেষ করে আমরা সত্যি আমরা নির্ভরশীল বৃষ্টির জন্য, কিন্তু অন্যদিকে আমরা দেখেছি ভোপাল বলুন বা ওই বিভিন্ন জায়গায় তারা কিন্তু আমাকে কথা বন্ধু বলছিলেন যদি বৃষ্টিপাত নাও হয় আমরা কি করি, ওই জলের মেশিন দিয়ে আমরা,
1: হ্যাঁ সেচের ব্যবস্থা আছে,
0: তারা এটা রাত্রিবেলাও তারা কাজ করেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা মানে অপরিসীম ভগবানের কাছে কি বলবো কৃতজ্ঞ, তিনি আমাদের অপার মানে কি বলবো
1: অপার বৃষ্টি ঢেলে দিচ্ছেন, অপার করুণা ধারার মতো, কিন্তু সেই অতিবৃষ্টি তো কোনো কোনো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কিছু সেটাই বলছিলাম, কিছু কিছু সবজির জন্য বোধহয় অতিবৃষ্টিটাও আবার খারাপ।
0: খারাপ অতিবৃষ্টিটা
1: এই সময়টাতে যে ধরনের সবজি আমরা পাই। ঠিক আছে,
0: এই মুহূর্তে এই গানটা তো শুনবোই, আর যাদের নিয়ে শুনবো আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আমার খুব ভালো বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিথুন চক্রবর্তী, তারপর দেবজিৎ দাস আমার ছোট ভাই, আর সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, আর এ মুহূর্তে সবাইকে নিয়ে শুনবো, যারা আমার শত্রু আছে তাদেরকে শোনাবো, আর যারা মিত্র যারা সবসময় ভালোবাসেন আমাকে তারাও।
1: সবার জন্য পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান, ভালো থাকবেন, কথা হবে আবার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, লাইনতেই কেটে গেল। হ্যালো হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো হ্যালো,
1: নমস্কার। নেবেন?
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলিং জেলা থেকে। আর এই মুহূর্তে বিশেষ করে যারা আকাশবাণী কৈলাসহরের এই সুরের ব্যবস্থা শুনছে, সবাইকে নমস্কার। যাই হোক, তার যে লাইনটা কেটে গেল, আমার ঢুকে গেল, তার যেন লাইনটা কাটলো, খারাপ লাগছে।
0: আচ্ছা,
1: আর বিশেষ করে গান তো একটু শুনছি, আজকে একটা বিষয় নিয়ে এসেছেন, সেটা নিয়ে তো বলতে হবে, এর দুটো কথা, ঠিক না? নাহলে তো অনুষ্ঠানের মান্যতা হবে না। আর গানের কথাটা কিছু না বলে ফেলি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: গান শুনবো ভাবছি আজকে, মানে নজরুলগীতি শুনে দেবেন, তোরা দেখে যা না মায়ের কোলে,
0: তোরা দেখে যা আমি না মায়ের কোলে।
1: মোহাম্মদ রফির সঙ্গে যদি শুনে দেন তাহলে সত্যি ভালো লাগবে।
0: হ্যাঁ, দেখি কার পাওয়া যায়।
1: একদম চেষ্টা করে। আর বিশেষ করে দেখুন, এখন চলছে বৃষ্টির কাল, ঠিক না? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, তারপরে আসবে বর্ষা। কিন্তু এখন যেভাবে চলছে কয়েকদিন ধরে, সত্যি যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল নয়, গ্রীষ্মকালে কিছু বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে বর্ষাকাল। আসলে ঋতুচক্র একেবারে পাল্টে গেছে, সেটা তো আমরা দায়ী, মানুষেরা দায়ী, আমরা সেটা নষ্ট করে দিয়েছি বলে সেই হচ্ছে এরকম। বিশেষ করে দেখুন, বেশি বৃষ্টি হলে কিন্তু মানে মানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে যায়, ফসলের মধ্যে একটা ভীষণ মানে কি বলবো, মানে একটা মানে রোগে আক্রান্ত হয়ে যায় কিছু কিছু। যেমন বিশেষ করে যারা হয়তো বা ফিল্ডের জায়গাতে মরিচ চাষ করছেন কৃষকরা, আমি দেখছি মরিচ গুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই বৃষ্টিতে, একেবারে গাছের মরিচ গ্রাইন্ড হয়ে যাচ্ছে, মরিচ জলদি নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন সবকিছুতে, বেশি বৃষ্টি ভালো না, বেশি রৌদ্র ভালো না, তার মধ্যে একটা লিমিট রয়েছে,
0: সেই সমতা বজায় রাখতে হয়
1: উচিত কিন্তু। আর একটা কথা বলবো, যেমন

0: বুঝতে তোমাদের সময় যে আমাদের খাবার দাবার সেদিকে কিন্তু আমরা কিছু লক্ষ্য রাখতে হবে। দেখুন আমরা তো আসলে একটা কথা আছে না ইংরেজি দিয়ে বা মাছে মাছে আসলে একটা দেখুন স্বার্থশক্তি সংগ্রহ করি, কিন্তু তাদের মধ্যে কিন্তু দেখুন অনেক রূপ রয়েছে, বিশেষ করে আজকের প্রত্যেকের মধ্যে ব্যবহার করে খাবো খাচ্ছি, কিন্তু বলি যে কম খাবো কিন্তু প্রতিবাসে তো কিছু হয় খাচ্ছি, কিন্তু তবে এই সময়ে অন্তর্বর্তীকাল মশলা একটু কম দিয়ে যদি আমরা খাবার খাই, বিশেষ করে শুক্তা টুকটা এইগুলো অনেক কিছু রয়েছে না মানে সেগুলো যদি আমরা চেয়ে নিই তাহলে যে সবার ভালো হবে সমস্যা থেকে আমরা বাঁচবো। কারণ দেখুন এখন জল কিন্তু একটু দূষিত হয়ে গেছে, চারিদিকে চড়িয়ে চুটিয়ে পড়ে গেছে, হয়তো বা টিউবওয়েলের জল আমরা বলি না তার মধ্যে চোর মতো গেছে, আপনাদের ঠিকঠাক ভাবে যদি এড়িয়ে চলি তাহলে সত্যি আমরা সুস্থ থাকতে পারবো সবাই।
1: ভালো লাগলো কথা বলে, অনেক সুন্দর কথা বললেন, আপনার পছন্দের গান চলে এসছে শুনতে থাকুন, ভালো
0: লাগবে। আপনি গানটি শুনবেন দিদি ভাই আর রুদ্র আপনি চৌকি আপু ডাকে জহর ডাকে আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে আর লালন গোরানি শুনবেন।
1: অবশ্যই পাঠিয়ে দিয়েছি পছন্দের গান, শুনতে থাকুন, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো দিদি, সাউন্ড একদম কম আসছে।
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ, আমি কুয়ায় রামচন্দ্রগড় থেকে ওখেলতে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আচ্ছা, মানে প্রতিদান ছায়াছবি থেকে একটা গান শোনাই দেবেন, দেখুন একটা গানের লোক।
0: প্রতিদান ছায়াছবি, ঠিক আছে। আর আমাদের আজকের বিষয়টা নিয়ে কিছু বলুন।
1: আমি যদি ট্রাই করতে পারছি, আমার তো কিপ্যাড মোবাইল, ট্রাই করতে পারছি, কিচ্ছু শুনতে পারে না।
0: কিছু শুনতে পাননি?
1: ফার্স্ট অনুষ্ঠানটা কে থেকে শুরু হয়েছে কোন, তাহলে আমি বুঝতাম।
0: লাইনটাই কেটে গেছে, কি আর বলবো। প্রতিদান ছবি থেকে কি গান শোনাবো শ্রোতা বন্ধু?

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ আলি ভাই নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি লালন ঘরামি বলছি, গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে?
1: হ্যাঁ শোনা যাচ্ছে আজকে।
0: ঠিক আছে, তো বলুন কি গান শোনাবো আর আমাদের আলোচনার
1: আজকে আমাকে
0: বিষয়টা।
1: একটা আধুনিক গান শোনাবেন, শিল্পী হচ্ছে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। গানটা হচ্ছে লাল ফিতে সাদা মোজা স্কুলের ইউনিফর্ম।
0: লাল ফিতা সাদা মোজা।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে। আর
1: আর এই
0: আমাদের
1: গানের
0: আজকে,
1: আপনি জিনিস দিবাই শুনবো, বাদল খটিয়া, রবীন মান্না, দেবজিৎ দাস এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদেরকে নিয়ে।
0: ঠিক আছে, সববার জন্যই আপনার পছন্দের গান পাঠাবো। আর আপনাদের এই দিকটাতে

0: বৃষ্টি কেমন হচ্ছে?
1: বৃষ্টি গতকাল হালকা ছিটেফোঁটা হয়েছে, মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি খুব একটা।
0: মানে পরিবেশটা শুকনোই আছে?
1: হ্যাঁ শুকনোই আছে, মেঘ
0: ঠিক আছে
1: রয়েছে কিন্তু আকাশে বৃষ্টি দেখা নেই।
0: ঠিক আছে। তো আপনাদের এদিকে যে কৃষক ভাইরা আছেন, যে শাক সবজি হচ্ছে সেগুলো মোটামুটি ভালোই চলছে না?
1: হ্যাঁ শাক সবজি ভালোই চলছে, কিন্তু বৃষ্টি হলে আর একটু ভালো হতো।
0: আচ্ছা, আপনাদের এদিকটাতে বৃষ্টির সমস্যা, মানে বৃষ্টি হচ্ছে না বলে শাকসবজি ভালো হচ্ছে না?
1: না না
0: হ্যাঁ
1: বাজারে কিন্তু শাকসবজি আছে, কিন্তু সেরকম ভাবে তুলনায় নেই।
0: আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো আজকে গানের কথাটা প্রথম বলে
0: হ্যাঁ
1: ফেলি।
0: বলুন।
1: বিখ্যাত একখানা বাংলা ছবি হরিশ্চন্দ্র শৈবা, ছবিখানি 1984 সালে মুক্তি পেয়েছিল। আর এই ছবির কিশোর দার বিখ্যাত একখানা গান রয়েছে, ও মা পতিত পাবনী গঙ্গে। আর গানটি লিখেছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার বিভূতি মুখোপাধ্যায়, আর রবীন্দ্র জয়ন্তী সুর দিয়ে সাজিয়েছে।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান আমি পেয়ে গেছি। আর আমাদের আজকের অনুষ্ঠানের
1: হ্যাঁ
0: বিষয়টি
1: হ্যাঁ
0: বলুন।
1: হ্যাঁ আজকের রেখেছেন খুব সুন্দর, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি তার উপরেই রেখেছেন শাকসবজি। আসলে দেখুন, শাকসবজি বৃষ্টি না হলেও আবার হবে না, আবার অধিক বৃষ্টিতে আবার ক্ষতিও হয়ে যায়। আবার কিছু কিছু শাকসবজি রয়েছে, আপনার জল যদি জমে থাকে
0: তাহলে ভালো হয়,
1: তাহলে কিন্তু মরে যাবে গাছটা। যেমন 3-4টা আমি সবজির নাম বলছি,
0: আচ্ছা,
1: যেমন বেগুন, বরবটি, বা আপনার রয়েছে ঝিঙ্গে,
0: আচ্ছা,
1: যদি জলটা কয়েকদিন জমে থাকে তো দেখবেন মরে যাবে গাছটা। আবার অদ্ভুত ব্যাপার, আরেকটা সবজি রয়েছে, আপনি জলের মধ্যেও যদি পুঁতে রাখেন সেটা মরবে না, কিন্তু জল
0: সেটাই, জল জমা থাকলে ভালো থাকে।
1: উপকার, যেমন কচু,
0: হ্যাঁ
1: কচুটা জলের মধ্যেও হয়।
0: হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ঝিঙা, এরপরে বরবটি, এগুলোর জন্য জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখতে
1: জল
0: হয়।
1: নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, বৃষ্টি শেষ হয়ে গেলে জলটা যাতে জমে না থাকে, তাহলে গাছটা মরবে না আর কি।
0: আচ্ছা, ভালো লাগলো আপনার কথা, অবশ্যই শ্রোতা বন্ধুরাও শুনেছেন।
1: আর
0: ভালো
1: এই
0: থাকবেন।
1: গানখানি দিদি আপনাকে নিয়ে শুনবো,
0: অবশ্যই।
1: জহর দাদা, প্রেমজিৎ ভাই, অবিনাশ তেলি, আর সুনীল শর্মা, রাজেন্দ্র শব্দকর, দেবদাস ভাই, কাজল দাস, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আর আমার আদরের ভাই বরুণ সূত্রধর।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম, আপনার পছন্দের গান শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হাই মে, আমল বসলামতারি বলছিলাম শোনিতপুর আসাম থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আজকে কুমার সানুর কণ্ঠের একটা গান শুনাতে চাই, মনে রবে নীরবে তুমি চিরদিনে, এই কথা তোমায় দিলাম। ছায়ার ছবি আসছিলাম, প্রেম পত্রিকা আসছিলাম নাকি?
0: মনে রবে নীরবে দেখছি।
1: হয় হয় হয়,
0: মনে রবে নীরবে তুমি চিরদিনই, এটাই তো?
1: হয় হয় হয় হয়, এটা।
0: হ্যাঁ ঠিক আছে, আমি দেব। আর আমাদের আজকের বিষয়টা নিয়ে
1: আর গানটা অবিনাশ তেলিকে শোনাবো যাচ্ছে, আর হিতেন্দ্র দাস, ভাইকন মুন্ডা, বিমল বসুমতারীকে শোনাবো।
0: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠাবো। আর আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ছিল, আপনাদের এদিকটায় বৃষ্টি হচ্ছে?
1: হয় হয়।
0: হ্যাঁ, তো আমাদের বিষয়টা ছিল যে অতিবৃষ্টি বা একেবারে খুব বৃষ্টি হচ্ছে না, এরকম ফসলের জন্য কেমন, এটা ভালো নাকি খারাপ? লাইনটি কেটে গেল। তো ঠিক আছে, শ্রোতা বন্ধুর সঙ্গে আর কথা হলো না, গানটা দিয়ে দিচ্ছি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ বলুন।
1: আমি ফুলতলা থেকে।
0: কি গান শোনাবো আজ?
1: আজকে ঠান্ডা তুমি মনের কথা লিখে রাখো, এই গানটা
0: আজকের।
1: আজকে ঠান্ডা তুমি মনের কথা লিখে রাখো, এই গানটা
0: আজকের সন্ধ্যায় তুমি মনের খাতায়, এটা না দা, আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে এই গানটা, যে সুরটা বললেন আর যে গানের কথা সেটা আজ।

0: কের সন্ধ্যায় তুমি আসবে বলে এই গানখানি।
1: আসবে বললে
0: ঠিক আছে, পাঠিয়ে দেব।
1: আচ্ছা, আমার সঙ্গে আছে মেধা।
0: হ্যাঁ
1: আছি না, আর সঙ্গীটা বুঝি বলছি স্যার, আর সামলিছি না, আর অনেকে সাজা বুঝি না।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো পছন্দের গান, ভালো থাকবেন।
1: আচ্ছা ম্যাডাম, রাখি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার মাতাজি,
0: হ্যাঁ নমস্কার, ভালো আছেন?
1: আমি নিরঞ্জন গোস্বামী অমরপুর থেকে বলছি।
0: হ্যাঁ ভালো আছেন?
1: ও আছি, ঈশ্বর ইচ্ছায় আপনাদের আশীর্বাদে।
0: তো কি গান শোনাবো আজ?
1: আছি মোটামুটি, হাঁটাচলাতেই আছি,
0: আচ্ছা
1: কষ্ট হয় আর কি চলতে। তো আজ এখানে গান শুনবো,
0: হুম
1: পুষ্পক গোপালের কণ্ঠে।
0: হ্যাঁ বলুন।
1: পুষ্পক গোপালের কণ্ঠে গানটা হলো এমন।
0: হুম
1: জীবন নদী ঘূর্ণি পাখিয়ে আর কতকাল বাইবিকে আমো।
0: জীবন নদীর ঘূর্ণি পাকে,
1: এখানে তো আসেন আসেনি গানটা?
0: হ্যাঁ হ্যাঁ, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি
1: জীবন
0: খেয়ামন।
1: নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়ামন।
0: গোষ্ঠ গোপালের কণ্ঠে।
1: আর সকল শ্রোতাদের প্রতি আন্তরিক অভিনন্দন রইল, আপনার প্রতিও রইল। আর আজকের যে আলোচনাটা রেখেছেন সবজি সম্বন্ধে বা
0: হ্যাঁ বলুন।
1: শাক সবজি সম্বন্ধে,
0: হ্যাঁ
1: ঘনবৃষ্টি অতিবৃষ্টি কম বৃষ্টি হঠাৎ করে রোদ্দ উঠছে,
0: হুম
1: সবজি তো এখন আমাদের এখানে আগুন ছোঁয়া দাম,
0: হুম
1: আকাশ ছোঁয়া দাম,
0: হ্যাঁ
1: সাংঘাতিক অবস্থা। আমরা তো নিরামিষ আহারি, আমাদের একটু সবজির প্রয়োজন,
0: প্রয়োজন হয়।
1: তো
0: হ্যাঁ
1: অস্বাভাবিক মূল্য, অস্বাভাবিক দাম।
0: আসলে আমাদের প্রাকৃতিক অবস্থার জন্যই বোধ হয়।
1: প্রাকৃতিক অবস্থার জন্য, আর ওই হঠাৎ করে যে বৃষ্টি হইতে হইতে রোদ্দ উঠে,
0: হুম
1: এটাই কিন্তু ওই শাক সবজি টেঙ্গাটি বরবটি
0: হুম
1: ঝিঙ্গা
0: হুম
1: করলা কুস্তা এগুলা কিন্তু একদম শেষ হয়ে যায়,
0: ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ
1: ভীষণ ক্ষতিগ্রস্ত হয় মানুষরা, অনেক কষ্ট করে ওরা শাক সবজি ঘরে, কিন্তু এরা ইনকাম হইবার সময় তার মধ্যে অসুবিধা হয়। এগুলো তো প্রকৃতির ইচ্ছা,
0: সেই প্রকৃতির অবস্থা উপরেই নির্ভর আমাদের,
1: করোনার আমাদের আমাদের
0: কিছু
1: কিছু
0: নেই।
1: হাত নেই উপরে।
0: তো আমরা কিছু কিছু ব্যবস্থা নিতে পারি, যেমন কিছু একটু উঁচু জায়গাতে যদি এরকম জিনিস একটা ঢাল জায়গাতে লাগাই, তো অনেক সময় জল নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো থাকে,
1: জল নিষ্কাশনটা, হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: জল নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো থাকে, আমার মনে হয় তাহলে এই শাক সবজিগুলোকে ঠিকঠাক বাঁচানো যাবে এবং বাজারজাত করা যাবে। ঠিক আছে, ভালো লাগলো কথা
1: ঠিক আছে।
0: বলে আপনার
1: আমার
0: পছন্দের
1: সাথে
0: গান।
1: আছেন
0: হ্যাঁ
1: আশুতোষ
0: বলুন।
1: বাবু আছেন, সঙ্গীতা মাতাজি আছে, অবিনাশ ছেলে আছে, অনেকেই আছেন, সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।
0: ঠিক আছে, সব্বার জন্যই পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। ভালো থাকবেন।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: জি সুরের ভেলা, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ শিমলা। মুমি পেলে বতা দেতা হুঁ, মুমি হ্যাঁ ও সাথি বন্ধু, ক্যা সাথি মুভি শুনে। ওর জেসে মানে হিন্দি মে বতানা চাহতা হুঁ টপিক কে বারে মে। জেসে কি আজকাল যে বারিশ হো রই হ্যায় তো বারিশ সে জো হ্যায় বড়া নুকসান হো রহা হ্যায়, তো আমি বারিশ সে সাবধানি রাখনি চাহিয়ে ওর বারিশ কা বচাও হমে করনা চাহিয়ে। ওর ঘর ওর ক্যা বলতে জব বিজলি কড়কতি হ্যায় তো ছত কে জো ছত কে দরওয়াজে কে পাশ রহনা চাহিয়ে। ওর বিজলি কে জো হ্যায় প্লাগ বগেরা ইয়া রেডিও বগেরা ইয়ে টর্চ মোবাইল কা প্রয়োগ বিলকুল নি করনা চাহিয়ে।
0: ঠিক আছে, আপনার গানের কথাটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না, গানের লাইনটা আরেকবার ঠিক করে বলুন।
1: জি জি, গান সাথী,
0: সাথী ছবির ও বন্ধু তুমি শুনতে কি যাও?
1: হ্যাঁ ও বন্ধু, হ্যাঁ জি জি। আমি নমস্কার।
0: হ্যাঁ ঠিক আছে, আপনার পছন্দের গান আমি পাঠাবো।
1: ধন্যবাদ।

শ্রোতা বন্ধুদের সঙ্গে অনেকটা সময় খুব ভালোই কাটিয়ে গেল আমাদের সুরের ভেলা অনুষ্ঠানে, আর কাটালাম অনেক সুন্দর সুন্দর কথা শুনে। তো আমাদের খাবার দাবারের মধ্যে যে শাক সবজি, আমাদের প্রাকৃতিক অবস্থা, সব কিছু নিয়েই কথা হলো শ্রোতা বন্ধুদের সঙ্গে, ভালো লাগলো। আমাদের আগামী সুরের ভেলার আমন্ত্রণ জানিয়ে আজকে সুরের ভেলা থেকে বিদায় নিচ্ছি। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনতে পাবেন দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি 12:30 একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো। হবে 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান। দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা ছবির গান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থীর আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন নাটক, 8:30 গোলমোহর, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 মিক্স মেলোডিজ, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 কীর্তন, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে, 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশ পানি কৈলাসহর এবারে দ্বিজেন্দ্র গীতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমেই মান্না দের কণ্ঠে শুনবেন দ্বিজেন্দ্র গীতে।

দ্বিজেন্দ্র গীতির শিল্পী ছিলেন প্রথমে সবিতাব্রত দত্ত এবং পরে সর্বাণী সেন, এবারের শিল্পী সর্বাণী সেন।

গানখানি শিল্পী ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়েরই সঙ্গে শেষ হল আমাদের আজকের দ্বিজেন্দ্র গীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

0: গানখানির শিল্পী ছিলেন দীপালী তালুকদার। এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: অথচ ভক্তিমূলক এই পর্যায়ের গানের মধ্যে পাওয়া যায়

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুল গীতি। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।
1: ধারায় যেমন প্রকৃতির রূপ ধরা পড়েছে কিংবা ভক্তিরসে নৈবেদ্য নিবেদিত হয়েছে, তেমনি বেজে উঠেছে নরনারীর প্রেম বিরহ সঞ্জাত আনন্দ বেদনার সুরটিও। দেশি টরিতে নিবদ্ধ এই গানটি।

গানের প্রথমটি রাধার রাগ দুর্গা। এটিতে বেদনার সুর এবং পিলু খাম্বাজি নিবদ্ধ। অপর গানটিতে ধ্বনিত হয়েছে প্রেম উল্লাস, আনন্দের সুর।

0: সুরের ওপর তার অসামান্য দখল।
1: গানখানির শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবারের শিল্পী পুরো বিদত্ত।

রাগ প্রায় সব ও অনায়াস বিচরণ ছিল। নজরুলের গানের সম্ভার থেকে তিনটি কাওয়ালি জাতীয় গান, প্রথম ও তৃতীয়টি বাগেশ্রী রাগে নিবদ্ধ,

গানখানের শিল্পী ছিলেন অনুরাধা পাডোয়াল এবং মানু। এবারের শিল্পী অনুরাধা পাডোয়াল, শুনছেন আজা সনম ছবির গান।

অজাসনম ছবিতে অনুরাধা পাডওয়াল এবং সুরেশ ওয়াদকরের কণ্ঠে শুনলেন এই গানখানি। এবারের শিল্পী অনুরাধা পাডওয়াল এবং সুরেশ ওয়াদকর।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালায় শুনলেন আজা সনম ছবির গান। চিত্রমালা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 57 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই কোনো দুমুখ নীতি নিতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ভারতমুখী আরেকটি জাহাজ নেসেসকেরেস তেল নিয়ে সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3রা জুন জাহাজটির বিশাখাপত্তনমে এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
1: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে, রাশিয়ায় নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই সেইবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাস পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3রা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কিরস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই তেলের ট্যাঙ্কারটি 21 মে সারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত

0: 24 ঘন্টায় 23টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শারজিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরে সহমত হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতা পত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্ন এই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ 9 মাস পর আগামী 31 মে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার 17 নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই এই ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর আচমকা বন্যায় ওই রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি 31 মে থেকে আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রেই সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও 3DGSকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এই বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রী রবিচরণ অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
1: 2026 মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর কে দৌরান পুরে দেশ মে সামান্য সে কম বারিশ হোনে কা সবসে জ্যাদা সম্ভাবনা হ্যায়। দক্ষিণ পশ্চিম মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর 2026 মে উত্তর পূর্ব ভারত মে সামান্য বর্ষা হোনে কা সম্ভাবনা হ্যায়। সামান্য কা অর্থ হ্যায় কি লং পিরিয়ড এভারেজ কা 94-106%। ইসকে সাথ সাথ মধ্য ভারত ওর দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারত মে লং পিরিয়ড এভারেজ কি 94% সে লেস যানি সামান্য সে কম বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। ওর উত্তর পশ্চিম ভারত মে 92% সে কম যানি ওয়াহাঁ ভি সামান্য সে কম বারিশ হোনে কা জ্যাদা সম্ভাবনা হ্যায়।
0: যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সদ্য প্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হচ্ছে। এর আগে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ। তার অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে যে কাজ করেছেন, টালিগঞ্জে সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক তেদ্রেস আধানম গেব্রেয়াসুস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের চলতি সংঘাত নিরাপদ

0: নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গেব্রেয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার টু ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াইয়ে কোনো দুমুখ নীতি থাকতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কথা কও কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থির খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

ప్రియకండు ఆములు সত্যি তোর চোখ গেছে, তুই খানা বুঝলি, তুই খানা, যা যা বে।

জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলে আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বেহায়।

0: Predicts below normal monsoon rainfall in the country and above normal heat wave conditions in several states during June. And Indian sprinter Nipam wins bronze in women's 100 meter at under 20 Asian Athletics Championships in Hong Kong. With that, we end the midday news.
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন বাংলা ছবির গান। আজকের ছবি প্রতিদান, প্রথম শিল্পী আশা ভোসলে এবং বাপি লাহিড়ী।

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: বাবা,

ঘর এ ঘর এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে, বলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে

0: শুনলেন বাংলা ছবির গান। আজকের ছবি ছিল প্রতিদান, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा, देश की सुरीली धड़कन। लीजिए प्रस्तुत है कार्यक्रम सदाबहार नगमे।

0: আমার যে কৃষক দাদা ভাইরা রয়েছেন ওনাদেরকে ঠিক গুরুত্বপূর্ণ জিনিস ওনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে জৈব সারের ব্যবহার করে কিভাবে কৃষিকাজ করে লাভবান হওয়া যায়।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা করুকা।
0: তো সবচেয়ে প্রথমে আমি আমার ত্রিপুরা রাজ্যের যে কৃষক ভাইরা রয়েছেন প্রত্যেককে জানাই, অনুকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমরা যে কৃষিকাজ বর্তমানে করছি সেই কৃষিকাজ কিন্তু আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে গিয়ে আমরা অনেকটা রাসায়নিক সারের উপর পুরাপুরিভাবে নির্ভর হয়ে পড়েছি। যার ধরুন আমাদের প্রথমত হচ্ছে যে শরীর স্বাস্থ্যের যে ব্যাপার সেটা অনেকটা ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। দুই নম্বর হচ্ছে আমাদের যে জমি জায়গা জমি সেটার উর্বরতা সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন।
1: একেবারে ঠিক কথা কইছেন আপনি। মাটির যে একটা উর্বরা শক্তি, তার নিজস্ব উর্বরা শক্তি যে আসিল ওটা কিন্তু হারাই গেছে,
0: পুরোপুরি নষ্ট হওয়ার পথে। তাছাড়া সেই সঙ্গে আমরা কিন্তু যে আমাদের জীব বৈচিত্র, সেই জীব বৈচিত্র কিন্তু আমাদের যে পরিবেশ, সেই পরিবেশ তো দূষণ করছে, এই সঙ্গে জীব বৈচিত্রটা আমরা নষ্ট করে ফেলছি
1: একেবারে।
0: যেমন ধরেন কিভাবে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমত হচ্ছে আমরা কৃষিকাজ করতে গিয়ে যে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করি, তখন ওই সার এবং কীটনাশক যখন বৃষ্টির জলের সঙ্গে মিলিত হয়ে নদী নালা পুকুর যে কোনো জায়গার মধ্যে এটা যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের মাছ মৎস্য চাষ, যেটা মৎস্য চাষের একটা বিরাট অবনতি হচ্ছে। সেই সাথে ওই যে কৃষি জমিতে যদি কোনো পাখি পোকা মাকড়, আমরা কিন্তু মানে আমরা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এদেরকে আমরা মেরে ফেলছি, ধ্বংস করে দিচ্ছি। আমাদের যে প্রাকৃতিক একটা ভারসাম্য আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো অ্যাকচুয়ালি আমরা কীটনাশক সার, কীটনাশক যে ঔষধ, এটা ব্যবহার না করেও আমরা আমাদের কৃষিকাজ করতে পারি।
1: আচ্ছা,
0: যেমন ধরেন আমরা প্রত্যেকের বাড়িতে যদি জৈব সারের যোগান আমরা দিতে পারি বা যোগান ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বাজারের যে সার সেই সারের উপর নির্ভরতা অনেকটা কমে যাবে। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে, বাজারে যদি কোনো কারণে সার পাওয়া না যায় তাহলে আমরা কৃষিকাজ করতে অনেক বিলম্ব হয়, কৃষিকাজ করতে আমাদের প্রচন্ড কষ্ট হয়, অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে আমাদের কৃষক দাদা। তো আমি প্রত্যেককে বলবো, আমরা আমাদের বাড়িঘরে যে জিনিসপত্র রয়েছে, যেই মেটেরিয়ালস রয়েছে, সেই মেটেরিয়ালসকে কাজে লাগিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারি। শুধু একটু প্রসেসিং এর প্রয়োজন, একটু সিস্টেমের প্রয়োজন। যদি আমার কৃষক দাদারা এটা একটু বুঝেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আগামী দিন এমনও হতে পারে যে আমরা বাজারে যে কীটনাশক ঔষধ রাসায়নিক সার এটা ব্যবহার না করে পুরা ভালোভাবে আমাদের যে কৃষিকাজ সেটা সম্পূর্ণ করতে পারব। তো জৈব সার আসলে কি? জৈব সার হচ্ছে জৈবিক যে উপাদানগুলি, সেই উপাদানগুলিকে কাজে লাগিয়ে যে সার তৈরি করা হয় সে তাকেই বলে জৈব সার। অনেকটা যেমন ভার্মি কম্পোস্ট সার, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা রান্না বান্না, আমরা নিজে যেহেতু আমরা একটা পরিবার নিয়ে বসবাস করি, পরিবার প্রতিপালন করতে করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের খাদ্যের প্রয়োজন হয়। সেই খাদ্যের যোগান দিতে গিয়ে যে ফসল তার কিন্তু অনেকটা আঁশ বা কুসা এটা আমরা কিন্তু ফেলে দিই, পরিত্যক্ত বর্জ্য হিসাবে। সেই বর্জ্যকেই আমরা পরিবেশ দূষণ না করে যত্রতত্র না ফেলে ওই বর্জ্যকে যদি আমরা একটা পরিশুদ্ধ ভাবে একটা জায়গার মধ্যে এনে
1: এটাকে
0: গর্ত করে বা একটা ড্রামের মধ্যে বা একটা পলিথিন দিয়ে আমরা যদি 3 ফুট 6 ফুট বা 3 ফুট 7 ফুট এরকম একটা প্রস্তুত করে একটা চৌবাচ্চার মতো করে আমরা ওটার মধ্যে রেখে আমরা যদি পচনসই করতে পারি, তাহলে ওই

0: পচনশীল বর্জ্য সেটাকে আমরা পরবর্তী সময়ে আমাদের কৃষিকাজে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারব। তো এটা জৈব সার তৈরি করতে গেলে কিছু উপাদান রয়েছে, কিছু সিস্টেম রয়েছে। যেমন ধরেন আজকাল, আগে কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রচুর দুই তিনটা গরু ছিল, এখন কিন্তু গরু পালন মানুষ অনেকটা কমিয়ে দিয়েছে, গরু প্রত্যেকের বাড়িতে পাওয়াও যায় না। তো অ্যাকচুয়ালি একটা গরু বা একটা গাভী আমরা যখন পালন করি সেটা শুধু দুধের প্রয়োজনের জন্য মানে আমরা পালন করি না। একটা গাভী থেকে আমরা আমাদের অনেক কিছু আমরা পেতে পারি, যেমন গোবরে একটা গাড়ির গাভীর যে গোবর বা তার যে মূত্র, যে আমরা যাকে ছানা বলি, তাকেই কিন্তু আমরা রাসায়নিক ঔষধ হিসেবে ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে আমাদের যে রান্নাঘরের যে বর্জ্য যেটা আমরা বের হয় সেটাকে আমরা কালেক্ট করে যদি ওই চৌবাচ্চার মধ্যে রেখে গোবরের তিনটা স্টেপে আমরা কিন্তু জৈব সার মানে মানানোর তিনটা স্টেপ রয়েছে। প্রথমত হচ্ছে যদি কোনো বাড়িতে ধরেন গবাদি পশু নেই, গরু ছাগল নেই, তারাও কিন্তু জৈব সার বানাতে পারবে, তৈরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে পরিত্যক্ত বর্জ্য যেটা আছে সেটা আমরা সেটাকে আমরা ব্যবহার করব। দুই নম্বর হচ্ছে আমাদের যে মানে কর রয়েছে, অনেক যে কর রয়েছে যেটা হচ্ছে স্বেচ্ছাতে হয়ে এদিকে, সেই করকে আমরা বর্জ্য হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের যদি কলা গাছ থাকে সেই কলা গাছকেও আমরা বর্জ্য হিসাবে ব্যবহার করতে পারি। এবং সর্বোপরি মাটিও এটার জন্য প্রয়োজন হয়।
1: আচ্ছা, মাঝে দিয়ে আরেক কথা কই, ও যে আমরা উঠান উঠান ঝাড়ু দিই, ওটার যে বাধা সাদা আছে ওটাই নো ফলানো যায়,
0: এটা নো ফলানো যায়। সুন্দর কথা বলেছেন। তো
1: ওটা ফসলের লেগে ওইখানে কি তা কোন ইউরিয়া বা কোন লবণ উবন ছিটিয়ে দেওয়া দরকার না?
0: অ্যাকচুয়ালি লবণ বা ইউরিয়া এরকম, ইউরিয়া তো তাহলে তো আবার রাসায়নিক যের মধ্যে আমরা চলে যাচ্ছি।
1: পচনের
0: জন্য কেঁচু, এক ধরনের কেঁচু পাওয়া যায়।
1: আচ্ছা,
0: যেটা কিন্তু পরিবেশ বান্ধব, কেঁচু কৃষকের বন্ধু। আমরা কিন্তু এটা ছোটবেলা থেকেই জানি যে কেঁচু ব্যাং এটা কিন্তু আলটিমেটলি কৃষকের বন্ধু। কেঁচু যদি জমির মধ্যে থাকে তাহলে আপনার জমির উর্বরতা শক্তি বাড়ায়, নিচের যে মাটি সেটাকে ওরা খেয়ে বজ্র হিসাবে উপরে দেয় এবং ওটা থেকে মানে যেই গাছটা আপনি এখানে রোপণ করবেন সেই গাছ তার খাদ্য সংগ্রহ করে। সেই বজ্র যদি কোন গাছের মধ্যে থাকে সেই গাছটা অত দ্রুত বড় হয়, তাড়াতাড়ি বড় হয়। আলটিমেটলি কিন্তু কৃষকের বন্ধুই আমাদের কেঁচু। তো কেঁচু এখন কিন্তু সচরাচর যদি আপনারা না পান, আমাদের বিভিন্ন কেবিকে বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে কেঁচু সংগ্রহ করতে পারবেন। তো ওই কেঁচু কিন্তু ওই যে আপনারা চৌবাচ্চা বা যে ড্রামের মধ্যে আপনারা জৈব সার তৈরি করবেন বলে মনস্থ করেছেন তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কিছু ছেড়ে দিলে এর সপ্তাহে তার যে সাপ্তাহিক পদ্ধতিতে বা মাসের মধ্যে সে ওই যে বর্জ্যটা ওটাকে তার যে মল সেই মলটাই কিন্তু সার। আপনার যে কাঁচামাল যেটা সে এটাকে খাদ্য হিসাবে সংগ্রহ করবে কিন্তু সে যে মলটা ছাড়বে সেটা কিন্তু আমার সার হিসাবে আমরা পেয়ে
1: যাব,
0: জৈব সার। এবং সেখানে বুঝতে হবে জৈব সার তৈরি করব তার মানে এই নয় যে বাড়িঘরের মধ্যে যা বর্জ্য রয়েছে, যেমন ধরেন প্লাস্টিকের বোতল, জুতা, প্লাস্টিকের ব্যাগ, সবকিছু ফেলে দিলে হবে
1: না।
0: সহজে পচনশীল যে সেগুলি আমাদের মানে এখানে দিতে হবে, না হলে আমাদের যে কেঁচু সেই কেঁচু কিন্তু মারা যেতে পারে। আর দুই নম্বর হচ্ছে আমাদের আমরা যে জায়গার মধ্যে জৈব সার করব বলে আমরা যে চৌবাচ্চাটা বা যে তার ইন্ডিকেট তৈরি করব বলে আমরা স্থির করেছি সেই জায়গাটার উপরে আমরা যেন একটা ছাল দিই যাতে সরাসরি সূর্যের আলো ওই জোর মধ্যে না পড়ে, কারণ এখানে নিশ্চিত আপনার কিছুটা থাকবে, সরাসরি হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এমনিতে কিন্তু গোবর মাটি বা বজ্র এটা প্রচন্ড গ্যাস হয়। তো ওই গ্যাস অটোমেটিক গরম থাকে, তাছাড়া যদি সূর্যের আলো সরাসরি এটার মধ্যে পড়ে তারও হট মানে হিট হয়ে যাবে, আরো গরম হয়ে যাবে, কেঁচু কিন্তু তখন মারা যেতে পারে। তো সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। তো তার উপর একটা নির্দিষ্ট একটা ছাউনি দিয়ে দেবেন এবং দুই দিন বা তিন দিন পর পর কিছু জল স্প্রে করে দিবেন যাতে একদম শুকনা না হয়। যে শুকনা জিনিস হয় কেঁচু সেটা খাদ্য হিসাবে গ্রহণ করতে তার কষ্ট হবে, অসুবিধা হবে, কারণ সেও তো একটা খাদ্য।

0: খেতে হলে এটা তো আর হজম করতে হবে, ওই রকমের পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিতে হবে। এবং যে জৈব সারটা, সেই জৈব সারের সার দিয়ে যদি আমরা কৃষি কাজ করি, ওই কৃষি থেকে যে মানে ফসল আমরা পাব, সেই ফসল কিন্তু আমরা যদি যখন আমরা বাজারে হোক, আমরা নিজের প্রয়োজনে আমরা এটা খাবো বা ব্যবহার করবো বা বিক্রি করব, তার মধ্যে কিন্তু কোন রকমের আপনি সাইড এফেক্ট পাবেন না, কারণ সেটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটা প্রোডাক্ট হয়ে যাবে। সেখান থেকে আপনার আলটিমেটলি আপনার ঔষধ সাশ্রয় হবে, ঔষধ যদি সাশ্রয় হয় তাহলে আপনার কিন্তু টাকা মানে সেভ হচ্ছে। সর্বদিক দিয়ে কিন্তু জৈব সারের গুরুত্ব আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের যে খরচা সেই খরচাটা অনেকটা কমে যাবে। আজকে যেমন ধরেন আপনি এককানে যদি জায়গা আপনি চাষ করেন, সেই জায়গাতে যদি আপনি বাজার থেকে কিনে রাসায়নিক সার কীটনাশক ঔষধ ব্যবহার করেন, এখানে যদি আপনার খরচ হয় 2000 টাকা, যখন আপনি বাড়িতে তৈরি করে জৈব সার ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার জৈব সার ব্যবহার করতে আপনার একটা টাকাও খরচ হচ্ছে না। পাশাপাশি বাজার থেকে যে সার কিনে আপনি ফসল উৎপাদন করলেন, সেই ফসল খেলে কিন্তু আপনার গ্যাসের প্রবলেম হবে, আলসার হবে, অনেক রকমের সাইড এফেক্ট সমস্যা দেখা দেয় আমাদের, কারণ আলটিমেটলি কিন্তু আমরা ডাইরেক্ট ওই মেডিসিনটাই খেয়ে ফেলছি। গাছের গোড়ায় যখন ঔষধ দেওয়া হয় সেই ঔষধটা কিন্তু গাছ খাদ্য হিসাবে টেনে নেয় এবং ওই ফসলের মধ্যে চলে যায়। আমরা যখন ওই ফসলটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি তখন আলটিমেটলি ঘুরে কিন্তু আমরা ওই ঔষধটাই আবার মেডিসিনটাই আমরা খেয়ে নিচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি। একদিকে মেডিসিনটা আমরা কিনলাম, এখানে একটা আমার ইনভেস্ট হচ্ছে, দুই নম্বর আমি নিজে অসুস্থ হচ্ছি, আমার পরিবারের সবাই অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, ঔষধ আবার মেডিসিন নিতে হচ্ছে, সেখানে কিন্তু আবার আমার ইনভেস্ট হচ্ছে। তো আমি বলবো যে আমাদের যে বাজারে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ সেটার ব্যবহার আমরা যত কম করব, আমরা সুস্থ থাকব, সবল থাকব,
1: সকলের লাগি লাভ, বাইরার লাগি লাভ, এমন বাবুরার লাগি
0: সবার জন্য লাভ। আর আরেকটা জিনিস আমি বলি, মার্কেটে কিন্তু জৈব সার দ্বারা উৎপাদিত ফসলের প্রচন্ড ডিমান্ড। আপনি বাজারে দুইটা জিনিস নিয়ে যাবেন, কেমিক্যাল বা রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ দিয়ে যে ফসল আপনি উৎপাদন করলেন তাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে যাবেন, আর আপনি জৈব সার দ্বারা বাড়িতে আপনার নিজের খাওয়ার জন্য যে ফসল উৎপাদন করেছে সেখান থেকে কিছু একটা ঝুড়িতে নিয়ে যাবেন। যদি আপনার রাসায়নিক ঔষধের মাধ্যমে যে সারের মাধ্যমে যে ফসল উৎপাদন হয়েছে সেটার মূল্য যদি 50 টাকা কেজি হয়, জৈব সার দ্বারা উৎপাদিত ফসলের মূল্য কিন্তু 70-75 টাকা কেজি হয়।
1: আচ্ছা, বাবুরা কি তা দেখিয়া বুঝবানি ওটা রাসায়নিক আর ওটা?
0: এটারও কিছু লক্ষণ রয়েছে, মানে চকচক করলেই শোনা হয় না, এটা কিন্তু আমাদের একটা আগের একটা নীতিকথা ছিল, যা চকচক করে তা কিন্তু শোনা নয়। তো বাজারে দেখবেন একদম টাটকা সবজি মনে হবে আপনার, চিকচিক করছে কালার, বেগুন হোক বা আদার্স অন্য সবজি হোক, আমরা কিন্তু সবসময় আকৃষ্ট হই, প্রচন্ড সুন্দর একটা সবজি, এটাই আমাদের নিতে হবে, 100 টাকা কিলো হলে আমরা এটা নেব। কিন্তু আমাদের এই যে সবজি যে আজকে চকচক করছে তার পিছনে কিন্তু অনেকটা কেমিক্যাল কাজ করছে, আর যে সবজি দেখবেন ফেড়া হয়ে পড়ে আছে, তার মধ্যে কিছু পোকা ধরেছে, কালার হয়তো সুন্দর নেই, সেই জিনিসটাই কিন্তু জৈব সার দ্বারা তৈরি হয়। কারণ পোকারাও বুঝে আপনার মেডিসিন ব্যবহারের যে ফসল তার মধ্যে পোকাও কম পড়ে, পোকাও কম লাগে, কিন্তু মেডিসিন ছাড়া যদি কোন ফসল হয় তার মধ্যে দেখবেন আপনি একদিনও রাখতে পারতেন না, আপনার এটার মধ্যে পোকা ধরে যাবে।
1: আচ্ছা,
0: তো এই জিনিসের প্রতি একটু লক্ষ্য রাখবেন।
1: তো খুব সুন্দর আলোচনা করলা দাদাবু, খুব সুন্দর আলোচনা শুনলাম, আমরা কৃষক ভাইরাও শুনলা। তো আগামীতে আবারও আইবা, আবারও সুন্দর আলোচনা করবা আরো অন্যান্য জিনিস নিয়া। তো আজ উঠি যাইলাম গিয়া আসরতনে গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

আষাঢ় বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি রবিবারে উৎপত্তি হল পুণ্যময় সত্য যুগ। এ যুগে পাপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার, এ যুগে তারক ব্রহ্মণা।

কোনো এক কার্তিক মাস শুক্লপক্ষ নবমী তিথি সোমবারে নেমে এলো ত্রেতা যুগ। এই যুগে এক ভাগ পাপ তিন ভাগ পুণ্য, বামন পরশুরাম আর শ্রীরামচন্দ্র অবতার। এ যুগের নাম

কোন এক ভাদ্র মাস ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার উৎপত্তি হল দ্বাপর যুগ। এই যুগের অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং এবং বুদ্ধ, অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণের আশ্রয় যে নাম।

অতঃপর এলো এই বর্তমান কলি। কোন এক মাঘ মাস পূর্ণিমা তিথি শুক্রবারে এই যুগে পাপ তিন ভাগ পুণ্য এক ভাগ, তাই দেখে পরম করুণ শ্রী চৈতন্য দেব অবতীর্ণ হলেন নবদ্বীপে, নাম সংকীর্তন।

কাইসা শাক লাইম কচারা কিসা কেবেন ফাইমানী বাকি পইলা বখা যাক হামগ্রাই পান্ডা খারি মালিয়া তাবুক খাবায় শাক হামগ্রাই পান্ডা

0: অবারি মাস মাস হব প্রত্যেক মাস ন মেচুর এক নচুং বন মানে পক্ত যে তক্তই আর হইতে অংহরিত তাবুক নুকজা খাজে বিভিন্ন কারণে যেমন তাবুক সাকাংখে তাবুক যে জেনেটিক ফ্যাক্টর বতঙ্গা জায়গা হিংকে হরমোনাল ডিসব্যালেন্স থাঙ্গ আর কম্বিনেশন হিংকে তাই চিনি যে লাইফ স্টাইল তাবুক তাবুক যে তমুং চামুং চিনি যে আপনি বাগাইব আর তিনটা জিনিস ন মিলি বই আব তামুং যে অবলিউশন যে না তঙ্গানি যে মেচুর এক টকতই যে অংখ না তঙ্গানি আর মেচুর অংখে আঙ্গেই আব অবলিউশন ইংগ্যাং থাঙ্গ যেটা হরমোনাল ডিসব্যালেন্স তামুং চং মাসিক রোগ ডিস মানে থাকছো বাকছো ইংগ্যা মানে মাসিক রোগ ইংগ্যাং থাঙ্গো হিংকে তিন মাস দুই মাস রোগ অবহায়ং তঙ্গে আর হরমোনাল ডিসব্যালেন্স তামুং যে চিনেয়া যে মেচুর এক অংখ না তঙ্গানি ইমেচুর অবারিও কালেকশন গো হিংকে আ কালেকশন তামুং যে তুই হাই কিসা জমি আব কাইসা সেক মানে কাইসা থলি হাই তামনি সানাই তাবক মানে চুজা গইব আর তুই বুদুল হাইকে চুজা গইব আর তুই চুসুমা হাইকে মাস হংগ মাস মাসকে বহার জমই তো
1: ও যে আজর বহক রক সাজাগো বেলা বহক রক সাজাগাই তং কষ্ট যাবতা গে বাক্সা সাও আবো তামনি বাকি খা আব বাক্সা বাসাও সিস দখে আবো তো সিয়া বুঝে খুব খা মানে আবো বসুই
0: একচুয়ালি যে সময় রি সুপুরু যে চিনি বুড়ি রোগ যে বহক সাজামনি কিছা কিছা বহক সামানি অব তো নর্মাল সি অব কোনো অ্যাব নর্মাল আবো না ডিসমেনোরিয়া হন যেটা মেডিকেল টার্ম বাই মানে রি সুপুরু বহক সাজামনি আবো না ডিসমেনোরিয়া হন হিংকে তাবং নুক যাবো যে অনেকজন কিসা সাউই কিসা কিসা সামান্য আবার নর্মাল কারণ মেনস্ট্রুয়েশন পুরো আর কাইসা সিনি বডি নি প্রোস্টাগ্ল্যান্ডিন হনে অংশ যেটা ক্র্যাম হরমোন যেটা কে আবো চং ক্র্যাম মানে সারতা আবো চেঞ্জ আবো রিলিজ তা প্রোস্টাগ্ল্যান্ডিন গংপুরো কে মেনলি তো চং ইস্ট্রোজেন বাই প্রজেস্টেরন নো মেনলি চং গঙ্গ আবিসঙ্গতে আবো তঙ্গনি এলএইচএস এফএইচএস ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন ও হরমোন রক যেন অঙ্কঙ্গ গোখলাই কিন্তু তাবুক নুকজা খাজে সিস টক টং খাঙ্কে বো ও সাজাংমানি কিন্তু বেশি নুকজাগো কারণ তাঙ্গে হিন্দি অনেক সময় সিস রক টং খাঙ্কে তাবুক যে জায়গা চিনি মাসিক আটাইশ থেকে তিরিশ দিন বিষঙ্গ না কক আম হাই জরা ও ইংগিয়া ওই অনেক সময় নুকজাগো তিন মাস দুই মাস রঙি পরে ই ফাইকা আঙ্গা আপুরো যে সময় ইঙ্গ আপুরো একদম বেলায় ব্লিডিং ফাইকা বা বহক সাজাগাই ফাইকা বহক সাজাগাই বর্তি রকম তো মাঙ্গ বহাই তাবুক অব তাবুক চিং তাবুক সাকাঙ্কে তো বিথি রক চিং রুই হব হয়েছে হয়েছে চিং বর্তি ইংকাঙ্কে কিন্তু চিং আবনো তাবুক নাইমা বাগাই পুইলা চিং সনোগ্রাফি রক অ্যাডভাইস ক্লাই বা কিছু ব্লাড টেস্ট চিং অ্যাডভাইস ক্লাই তা
1: নরমে ট্রিটমেন্ট হিংকাঙ্কে আবনো ব্লাড টেস্ট রক্ষাইনাই তাই বুঙি ব্লাড টেস্ট থেকে সাইমানাই যে আবো আবো বসুক জরাতে বসুক উমর জরাতে অমহাই যে সমানি বিশিং পানো বসুক উমর জরাতে টংনাই যে ও যে সিস ব নিজে নিজে হামাই থাং নাকি আবো কোন অপারেশন খাইনি না
0: সিস তাবুক নুকজাগো তাবুক চলা যেমন চং শিকলা রঙনি খেতে আবো চং এইচ ওয়াই জোনি থাঙা থাঙাকে কাইজে গে শিকলা যেমন তেরো চোদ্দ বছর পনেরো ষোলো বছর অবো চং নুকজাগো তাবুক যে চং ফাস্ট ফুড যে চাও চং চিনি যে লাইফ স্টাইল আবো নিবাগে নুকজাগো যে অনেক চড়াই রঙনি ন চিন্ড রুগী সকাইও অনেকজননি যেমন সিস্ট গনাং তঙ্গো চং সোনোগ্রাফিও আশারা বতাবুক চং ও যে পলিসিস্টিক ওভারিয়ান যে চং তি সালাই মানে আপনি তাবুক বুম ও সালাই জাগাই থাকাব পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম থাকা মানে পলি এন্ডোক্রাইন মানে তাবুক নুকজাগ যে আবহাই যে রুগী ফাইনাই বিনি শুধু সিস টং নাই আবহাই কোনো কয় গিয়া যেমন বিনি দেহের গরগ কসম কসম

0: গন্ধনার অবহায় অংকরি মানো ও যে পলিসিস্টিক কাঙ্কে
1: আবো ও জন জন মাহাই
0: তে আবা জম মাহাই ইয়া মাহাই কসম কসম অংকর কিন্তু আবো কাইসে রোগ না আবো মেইন লিঙ্গ গেছিনে এন্ড্রোজেন হরমোন হনে যেটা সঙ্গাবো চংসলা রংর সে বেশি নুগু
1: সিনে মারি হিনকে ও মাকে ফাইগরা তা না
0: হিনকে তাবং নুগ যা খাজে আবো কসম কসম ফাইগা হিনকে তামং তাবো গাবো চিনি যে এন্ড্রোজেন হরমোন বেশি নিবা গইছে আবো নুগ যা হিনকে তাবো চলা রংনি হাই যেমন ছেঙ্গারি খসাই রোগ আছে ফাইকা আবো আবো হাইবো নুক যাবো বুড়ি রঙনি না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হিংকে তাবক মাসিক পাঁচ মাস ছয় মাস রকম শুয়ে দাম তাবক নুক যাবো যে অনেক সময় শরীর হঠাৎ কে বাড়ি থাঙো অবং তাবক চেরাই রঙনি ক্ষেত্রে যেন নুকমানি হ্যাঁ ধরো চেরাই রঙনি অব হাই নুক যাক মানু হিংকে তাবক ও সারা নিনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিউ ডি সারা অ সিস্ট সারা তাবক ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট বতঙ্গ যেন সিম্পল ওভারিয়ান সিস্ট মানতগো যেটা যেন যদি টু টু থ্রি সেন্টিমিটার বা থ্রি ফোর সেন্টিমিটার রকমকে আবো যেন তরমানি হিনকে আবো যেন যদি ফাইভ সেন্টিমিটার নিচে তলা হাঙ্কে যেন আর সিস্ট রং পুইলা অবজার্ভ খাইনাই মানে যেন ধরো বিথি সেই রহনাই আবো যেন বিথি হাঙ্কে মেনলি যেন যে অরাল কন্ট্রাসেপটিভ পিল মানে যেটা যেন বুসা ইঙ্গানি বাকি যে যেন বিথি সামানি আর বিথিন যেন তিন মাস রোগ চার ওই পেশেন্ট তিন মাস বা ছয় মাস পরে যেন কিসা ডায়েট ডক চেঞ্জ খাই বনো চং তাই সে রিভিউ খাই মানো আবং যদি ফাইভ সেন্টিমিটার নি তলা যদি সিস্ট গাঙ্গে হ্যাঁ সিম্পল সিস্ট যেটা ফাইভ সেন্টিমিটার নি বেশি গাঙ্গে চং অনেক সময় পেশেন্ট সাই রহনাই যেমন ফাইভ সেন্টিমিটার যদি বিশৃঙ্গ তং খাঙ্গে চিনি যে ওভারিও ওভারিয়ান সিস জরি তং আবো গুড়ি ফানো থাম মনে হচ্ছে যেটা মেডিকেল টা আমরা টর্চ অন হনো মানে আবো গুড়ি থানাই তা চিনি যে আবো তো চিনি বহগ নুবলে আবো তো গুড়ি থাঙ্গে তাম হঠাৎ কে যদি টর্চ অন থাকা হান্দা বলো যেন টর্চ অন হান্দা মানে গুড়ি থাঙ্গে আবো রুগী বহক সাজাংনাই একদম তংমাই আংনাই সিভিয়ার পেন অ্যাবডোমেন ফাইনাই তা হাঙ্গে আবার হাইরগুন খাঙ্গে যেন লগে লগে না অপারেশন খাই না হিনকে তাবুক যেন যেমন মোর দেন ফাইভ সেন্টিমিটার এইট সেন্টিমিটার রক মাংখা বেলাই কটর হিনকে আবিং যেন কাইসা চকলেট সিস টকনই বনো খানা খানা তো খানা কাসাইমিয়া চকলেট সিস আবার হিনকে তামং আ ওভারিনি বিশৃঙ্গনো যে সিস টকমানি দৌ কিন্তু আ জায়গা তামং যে কাইসা চিনি বসা খগ যে টকমানি যে টিস্যু আব যেটা সঙ্গ যেটা রিসু কাঙ্কে যে জাগান হইলে থুই অঙ্কর আবো আবো হাই যে টিসু ন মানে অবাড়িও সগইও আবো কিন্তু সগই কাঙ্কে যেমন সগই আবো তাবো কংমা জেনেটিক্যালি বতঙ্গ বা অনেক কংমা চং থিউরি তঙ্গ অনেক ইনকে আবো আ জাগাও অবাড়িও সগই কাঙ্কে তামুং ইনকে ইয়াং যে সময় রিসু আয়াং সেম আ জরাও ন আ জাগাবো ব্লিডিং দং কে যে তাবো ব্লিডিং দর মাসে মাসে আ জাগা যদি কালেকিং দং কে জেসিনি থই আবার কিছু চকলেট কালার হই থাঙ্গো কে জং বনা আবগে চকলেট ছি সঞ্জাও কে মো হাই কে তাবো জং যদি 5 6 8 সেন্টিমিটার রং কে জং তেবো তাবো যেমন ওভারিয়ান ক্যান্সার রক দং আবনি বাগে সিএ হ্যাঁ সিএ 125 হনে গাইসা সিরাম জং ব্লাড নি হইতে টেস্ট খলে মানো সিএ 199 তে বকং মা তঙ্গো
1: আবো ক্যান্সার পা নাং থাং মান না
0: আবো যদি যদি বেলাই কতর গাঙ্গে যেমন
1: চা ট্রিটমেন্ট খাই যে গ্যাং তং খা
0: ট্রিটমেন্ট খাই যে গ্যা তাবো যে তো তো জং 5 সেমি বা 6 সেমি রুখা বা 3 সেমি বিথি সামানি পরে নুখা যেতে সতরই তং 3 মাস ন কটমাং থাঙ্গা কারণ ক্যান্সার তো সব সময় গ্রোথ ফাস্ট গ্রোথ খাই যেন আ ক্ষেত্রে যেন আবাগে যেন ও সিএ 125 অব কাইসা যেন খাইরি না তা সেফটি নি বাকি মানে সেফটি মানে তা মম হাইমা রোগ রোগ দাং থানো বলো রোগ এই অব হাইনি বাকি যেন আর ব্লাড টেস্ট রোগ খাইরে তা যেন
1: কে আও কে মতো চিনি ব্রি রোগ বাকি গবাং মানে চিনি সুমুং তো তংনাই আমা হাই যে তাবক বড় রোগ চিনি ব্রি বেসার যতন চা থানি নি থাকে সার বসাই থাকা সামানি বিশিংটি বাবুক বলে এখানে ফাস্ট ফুড চালাই দো আবার বিশিং বনে যে রমে মাইয়া অমসকে যে চালায় গে হাইনি বাকে দা তাই বোধা অম হাইকে চিনি ব্রি রকনি অম হাই রি সুপুর রগ তাংমাই আংমা জরা রগ বরংনি বা তাই ব সিস রক বা আঙে থাং বা অম হাই টিসু সুই দা তাই বাড়ি ওই থাকা আগে বা আসে অম হাই রকনাইয়াবলা নি চিং যত নয় না যা
0: তাবক রিসেন্টলি নুকজাখাছেন যেটা আং কয়েকদিন হ্যাঁ অবিসিডি কয়েকদিন সিগাং আং কাইসা

0: কনফারেন্স হলো থাঙ্গা অবনতই চিনি যে পিসিউডি তৈন রিসেন্ট টপিক তারপর যা যে সাহজে সামানি হইতে অবশ্যই সামানি হইতে নাইব কারণ আগে ফাস্টফুড রকমই যে রাইফুর রকম কোনো মাসে মাসে থাকে তাবো প্যাকেট ফুড যেটা চিপস হইতে শুরু করাইনি বিস্কিট হইতে যত্ন কিন্তু আবার চাইত হ্যাঁ থাকে মোস্ট ইম্পর্টেন্ট তাবো যত্ন নাই যে প্লাস্টিক বোতল ছাড়া কেবো তুই নেই নগব নুকজাক তাবো থাঙ্গাই নাই খেয়ে ফ্রিজ দাজাক নুক দামো তুই বোতল ফ্রিজ ফ্রিজ তুই দাজাক প্লাস্টিক নি বোতল তাবো যদি গুড়ি না থাঙ্গা ব্যাগ ফানো নেন ট্রেন ফানো জানিক লাইগা গাড়ি ফানো থাঙ্গা অফিসে ফানো থাঙ্গা যত্ন প্লাস্টিক নি বোতল তুই দাজাক আবো নুকজাক যে মোর দেন ধর 12 বা 24 আওয়ার যদি কাইসা প্লাস্টিক প্যাকেটও যদি তুই দঙ্কাং কারণ নিলে মাইক্রো প্লাস্টিক নিয়ে চান্সেস অনেক গবাং কে তাবক আর রিসেন্ট আং যে কাইছে অঙ্গো থাং কনফারেন্স থাং মানে আর সাকা যে সং দিসিন লাইফ স্টাইল এই যে সং চামন অন্য বাদ সের গরে তাবক যে সং তুই নং তং দেলি না সং তুই নিয়ে কা থাং সে মায়া আবো আ তুই যে সং দেলি না কিছে কিছে কা সং যদি মাইক্রো প্লাস্টিক যদি অঙ্গো খাই দং অঙ্গা আবো রক বো কাইছে ফ্যাক্টর কে তাই কাইছে স্ট্রেস মানে বেলাই চিন্তা খলায়ও তাবক পড়িনা রক বো তুই চড়াই রক অনেক প্রেসার আবো হাই স্ট্রেস রুনে হয় দেব হরমোনাল ডিসব্যালেন্সিং থাকমানো তাই জেনেটিক্যালি দই থুয়া জেনেটিক্যালি বতঙ্গ জেনেটিক্যালি মানে বংশগত হনো যেটা আগে বিনি মানে ইংখা বিনি মইনি ইংখা হ্যাঁ বিনি বাইনি ইংখা আমহাই নিবাগৈব যেন পলিসিস্টিক ওভারিয়ান
1: যদি পিসিউ দিয়ে সাগর তাম তাম নুকজাক আপনার কারি থাকি সাকা পিসিউ আবহাওয়া তাম তাম কসম কসম নুকজাক মানে
0: চকলেট
1: সিজ আপনার কারিব মানে তাই তাম তাম চিনি মানে কেবেল মুফাই চিনি মখান রক দা কোনো বথরাই রক ফাই
0: বা মেনস্ট্রুয়েশন ডিস্টারবেন্স নতুই সালাইনাই আবো তাবো অলিগো মেনোরিয়া ফানো মনে অলিগো মেনোরিয়া মানে তামো একদম কম কম রিসুইয়া ফানো মানে তিন মাস চার মাস ধরে রিসুইয়া গেপিং সিনাই হায় একবার হঠাৎ কে ওয়াইসা ব্লিডিং বেলাই থাঙ্গা আবো হাই এঙ্গে তাবো পেন অ্যাবডোমেন তো তঙ্গনো লগে বহক সাজাংনানি তঙ্গ মানো আর বেশি চিনি তাই কেসে প্রবলেম যেটা হরমোনাল ডিসব্যালেন্স অ্যান্ড্রোজেন গঙ্গই যেমন চিনি তাবো একনি একনি যেটা যেন বরণঠাই শুনো হ্যাঁ বরণঠাই মানো তাই গঙ্গা চিনি হেয়ার ফল নানি চান্সেস তঙ্গ স্কেলব হে কিন্তু আবার আং সাকা থাই সঙ্গ যেটা সং হার সিটিজম হনো মানে বুড়ি রংনি সেঙ্কারে আসাই মানে চলা রংনি বিখমু কবং বিখমু কবং কেতে একান্টোসিস নাইগ্রিকেন নি সাকা কাইসা যে গডনা আবা কেট আইর ক কসম কসম দাগ নুক যা গো আবা হাই হ্যাঁ অব অব মেইন কে তাই গেছে নুক যা সং অবেসিটি হঠাৎ কে ওজন বাড়ি থাং মানে কোনো চাইয়া অঙ্ক ইয়া না হুম স্বাস্থ্য কাই থাঙ্গ হঠাৎ কে 8-10 কেজি বা 4-5 কেজি বাড়ি থাঙ্গা
1: আমার পশু উমর ক আম হাইতে সাইমান মানে ওং ড্রপ রগ ন যেমন 14-15 ইয়ার্স
0: ওং ড্রপ রগ চং অনেক পেশেন্ট আং নুখা কয়েকদিন ধরে যেমন তাবো ক্লাস 4-5 রগ সিগু বরক বড় কান্ড ফাইকা গে তা রিসুনা নিবি স্টার্ট ইং থাঙ্গা অলরেডি গে ফাইয়া গনু জাফা মানে ব চাই একা পং সময় আবো হাই
1: সানা
0: মুচং সব সময় নাই অবেসিটিং না নিয়ে তাই গেছে আরো মোস্ট ইম্পর্টেন্ট কিনা ব ইনসুলিন রেজিস্টেন্ট খাই মানে ইনসুলিন রেজিস্টেন্ট মানে ভবিষ্যত এক তো ডায়াবেটিস না নিয়ে চান্সেস তাই গেছে আমি ইনফার্টিলিটি যেটা মোস্ট কমন বার্নিং টপিক তাবো ইনফার্টিলিটি মানে চেরাই ইঙ্গিয়াং না নিয়ে যে প্রবলেম অবর বেলাই খে নুক জাগি দং তা ঠিকে অর মেইন ইম্পর্টেন্ট কাসুনানি গাংকে মেইন গাংকে ও জায়গা সং মোস্ট ইম্পর্টেন্ট ওয়েট রিডাকশন তাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তাই ব্যালেন্স ডায়েট মানে ডায়েটিং খাইনে নি ব্যায়াম খাইনে নি তাই যদি নুং যদি ফিজিক্যাল এক্সারসাইজ তন খাং খাংকে অবন মেইন কাসুমুং ও রোগ নি
1: আবার জামা নং মানে তাই বনো যেন এক্সারসাইজ কাহামা খাইনাই কি আং তাবো তাকে সঙ্গামো যেন যে থাচিং সার সামানি বসা ইনি আর অঙ্গই থাংমানো বা যদি ন আবো তাবো বসা নাঙ্গই থাঙা তা গাবো বসা মানে আবার তো বিথির যাইতমান বিছিং দিবা ন বসা কাজাওই থাঙ্গা কি যদি ন system money be single busangable. Man, time was running, couldn't problem the pino. Binicuno, dictator.

0: பண்ணிக்கிறாங்க.
1: அவ ஹைகுனு யா கிந்து சிஸ் ஜெரே பாலிசிஸ்டிக் ஓவரியன் தங்கங்க புசா இயா நிச সম্ভাবনা বেশি হ্যাঁ যদি তাবক বুসা ভাই পাই কেন তো এমন কোনো প্রবলেম করে কিন্তু বুসা মাই পাই কাছে যে সিনি যে হরমোনাল কারণ বুসা মানে পরে সিনর প্রজেস্টেরন হ্যাঁ স্টুডেন্ট প্রজেস্টেরন মেইনলি প্রজেস্টেরন সাপোর্ট নিবাগই চাব চিনি যে সি স্ট্রক প্রেগনেন্সি যেসু আগুগ তাবক নয় মাস প্রায় দশ মাস হয় প্রেগনেন্সি থাকে হিসাব অঙ্কে নাইন ক্যালেন্ডার মান সেভেন ডেজ হিসাবে মানে গণিতা মানে নয়টা ক্যালেন্ডার মান পুরো কমপ্লিট তাই সাত দিন এড খাই অঙ্কে এক্সপেক্টেড আশাই নাই আবহাওয়া নুক যাও যে যদি সিস্টক তঙ্কে যে সময় নিনি প্রেগনেন্সি যত আগুগ আর সিস্টক কিসা ফু তরি মানু আবো সব সময় অঙ্ক কিন্তু যে সময় চিনি যে সময় দিন হরমোনাল ডিসব্যালেন্স থাঙ্গো আর হরমোনাল ইনব্যালেন্স খাঙ্কা তাম যে মেচুর আবো ইমেচুর ইমেচুর এক অবারিও কালেক্ট তঙ্গ আর কালেক্ট মানে পরে ন বজে তুইচু চোজাং মা হেগে চিকন চিকন কঙ্গই আবো ন সিস্ট আর ফর্মটা আস্তে আস্তে
0: চিনি বৃ রক্ত সাথে বাং মানো যিনি শাক সরিব যামুং খালাই জানি তাই যিনি তমুং যিনি লাইফ স্টাইলও সলাইনি নাগো কাজে বুয়াগুলো বহাইনে রাইখনে ইয়ে বেলাইখানে যিনি সমাজ যিনি সোসাইটিও বৃ রকনে হিংকে দাম গরি বা বুবে কে ফানা শাক নাম
1: গেসে
0: বোতা গেহাইনি বাকেও যিনি বৃ রকমে যত দিকে নাওয়ান সুখাই মা নাই বৃ রক থাকে বোমা বোফাব তাইসা বং ন গামকে টেক কেয়ার মানাও চলানি সাইফা বৃ রং নিকে তাইসা তামজানি ব পার্স বাং মাহাই চিনি বৃ রং নিকে হিংকে আবার তাইসা নাইকানি খাইনি তাইসা গবাং আমাহাই হিংকে অব তাইসা সুমানি মসুমাকে বসংপুর যদি ন সিস ন অপারেশন রক বসংনানি সকাং অপারেশন রক খাইব বনি কোনো প্রবলেম নক দং ন
1: অপারেশন বন্ধ খাই রেখে মেইনলি ফাইভ সেন্টিমিটার তলাঙ্গে বিথিরই না ফাইভ টু সিক্স মান ওয়ান ইয়ার অবহাকে ফলো আপ খাই যদি মোর দেন ফাইভ সেন্টিমিটার আবার পরে চিন্তা খাইনি যেমন সি এ ওয়ান টুয়েন্টি ফাইভ রক কোনো মার্কার রক বেলায় যদি তরই থাকে তামনি বাকি দরকার হ্যাঁ যদি বো যদি অপারেশন খাইনে না খাঙ্গে যাবো মোস্ট প্রবলি সেকেন্ড ট্রাইমিস্টার খাই যাবো সেকেন্ড ট্রাইমিস্টার মানে চিনি প্রেগনেন্সি ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমিস্টার হিসেবে তিন মাস তিন মাস তিন মাসকে যে বাকি না মানে আবো ধরনী যে সময় ফিফটিন মানে ফিফটিন উইকস অগ্লাই হ্যাঁ মানে নিনি সিক্স ফিফটিন টু টুয়েন্টি এইট দি বিশেষ অপারেশন যদি খাইনা হাঁকে তা যদি আবো আরও খাইমান তা হাই আঙ্কাঙ্গে যদি তাবক নুগ অনেক কেস ফাইভ সিক্স সেন্টিমিটার ফোন কোনো অসুবিধা করে আর যে সময় আবার প্রেগনেন্সি যে সময় আয়াং ফুল টাম থাঙ্গো মানে যে সময় আসানি নিন থাঙ্গো অনেক সময় বিনি ইসানে রিজল্ভ থাঙ্গো কোনো
0: হিংকে আংটিকে সানামজ মানে হিংকে থাচিং কিসা সামমা হাইনি খট খনাকা তো ফোন ও যে আবনি হইতে না ক্যান্সার বঙ্গই মানু মানে আবকে বসুক
1: ক্যান্সার তাবুক অবারনি হইতে তাবুক অবারিয়ান ক্যান্সার তো কং মানো তো যেটা সং ক্যান্সার নি বিসং ও বিনাইন বিনাইন ক্যান্সার মানে বিনাইন মানে চং আব আস্তে আস্তে তরবা আব আসে খাইনাইয়া নুকজাগো চিনি অঙ্ক নুকজাগো অঙ্কের সঙ্গে

0: tabuk ondoro ceng iko tabuk 5 cm rong nabi sinu kangge ceng abo ke iko CA 125 kaisa je marker abo khairi kangge ceng confirm ngata har jodi cancer engke to ceng treatment to alata chini tong ngai
1: ga protei srai rok khane ni kunu
0: ga protei srai rok to cancer ngai kangge osubidha
1: ke abono tai mane bosara jibon ni bagi ja abo tai manyang khajinai
0: tabuk overing kha dui dike dui ja tong ha dui dike dui ta dui dike dui ta ni bisingo ceng একটাও পরীক্ষা ইভেন তাই কেসে অপারি পাই না চং বসা নাই মানো
1: গাতে কিছু কিছু শুনলাম চং মানে ফিলিপিয়ান টিউব বাক্সা বাক্সা নি প্রেগনেন্সি নিয়ে বাক্সা বা আনি তাবো খরকসা বাসাই নকলাই বহংকে লাংমা সই থাকা ব জিবি হসপিটাল সকায় জানি লামন
0: থাকে
1: আমনি কারণটা মই কিছু
0: আবো যে তাবক এক্টোপিক প্রেগনেন্সি মানে আবো বেলা এখানে ক্রিমা সিজা মানে আবো চুন চুন সময় রিয়া কারণ চুন এক্টোপিক প্রেগনেন্সি মানে যেটা থাইসিং সামানে চুন বুইলা বসা কোনে দুই দিকে দুইটা বুডু খায় আর বুডু বাই না কানেক্টেড ফ্লাজেক্সিন অবারি হ্যাঁ হিংকে আর বুডু যদি প্রেগনেন্সি হাংকে আবনো নো চুন এক্টোপিক প্রেগনেন্সি হনো যেমন তাবক আবুডং খানে চিকন চুন তাবক পিকচার অ বা মোবাইল লগন নু খাং সাব কটমা হাই নুগু কিন্তু আব রিয়েলি অ প্র্যাকটিক্যালি পুরা চিকন তে দেসি
1: বড়লে বসত হবে
0: কে আ চিকন তে যে সিনি যে ফিলিপিন টিউব যে বুডুক আ বুডুগ বেশি ইংকে চুন এক থেকে দেড় মাস রুনি বেশি অঙ্কে না চুন আব নুক যাগো যে একটোপিক প্রেগনেন্সি বেশি বাং ন কারণ যে বুডুক নিব কংমা পাট দো আর চুন এম্পুলা হানাই দো এম্পুলা নো মেইন গবাং সবসে কারণ আ এম্পুলা টাঙ্গে ইম্পর্টেন্ট যে সময় চুন বরা মানে বরই বাই চলা তং হাঙ্কে যে মানে আব পুইলা থাঙ্গাই বরক আ বুডুগোসে বরক মালায়ো আর বুডুগো মালমে পরে সেব আস্তে আস্তে আস্তে অঙ্করেই বসা খব ফাই আজ আস্তে আস্তে অঙ্করেই ফাইনে নি প্রায় পাঁচ ছয় দিন সে বসা খব সব পাইও কিন্তু অনেক সময় তা যে সিনি যে ফিলিপিন টিউব আপ ইনফেকশন মানো যেমন হয়তো আগে এরি কুফুরক সুকা বা আগে বাক্সা নুক যাগো যে শিকল ফ্রুচারাই রক হিবিকা বা অন্য কিনু ইনফেকশন খা যে কোনো এরি কুফুরক শুই পানো কোন কিছু অপারেশন রক পানো খা কিন্তু তা মু যে সিনি যে টিউব যে আঙ্ক ফাইনা তঙ্গনি আর মিলিমা পরে যেন ফাইনা তঙ্গ নিজে আবো আর
1: কসাই
0: তরব কাঙ্কে আবো তো চিকন বলে আবো তাবক এক দেড় মাস রোগ বা পনে দুই মাস রং খাঙ্কে তামং আবো ফাটি থাং ফাটি কাঙ্কে তামং আর তো থুই চিনি যে রক চিকন চিকন তং বলে চিনি আর্টারি হিংকে আবো ফাটি কাঙ্কে তামং ফাটি হই ফাটি কাঙ্কে আর ব্লিডিং তং চিনি আর ব্লিডিং চিনি বহগং নাই হিংকে আবো হাই রুগী বমাহাইকে ফাই মানে তাবক হঠাৎ গে আবো হাই রুগী নঙ্গে চিং সব সময় না চিং ফুইলা সঙ্গাই নিনি রি সমানি তারিখ ঠিক দাতং কাজা গা কাজে গে তাবক বুঝ সাই মনে কাজে গে ফোন এক দুইটা কে যেটা হয়তো বিন চলা তঙ্গ বকাই যে খ হয়তো তাই কেছে নুক যাবো বিঠি রক যেমন চামানি যেমন ধর তাবুক সাই মানে ইমার্জেন্সি পিল যে হ্যাঁ যেটা 72 hours বিশিং চুং চাও আর পিল চোক যদি রিপিটেড চাক হাঙ্কে বয় রক সুই যাক তঙ্গ যে অব হাই চান্সেস নানি বেশি গা বা হাই রুগী যে সময় ভাই একদম রুগী পুরা ফিডিং থাঙ্গ ফিডিং মানে পুরা খাসি হাঙ্গে গলাই থানাই বিনি থুই কমি থানাই মানে প্রেসার পুরা কমে থাকে থইব কমে থাকে থই কমে নাই কারণ বিনি নিজে বহক বিশিং নহতে যে টিউব ফাটি মানে আর টিউব নহতে শুধু ব্লিডিং নং তো নাই পুরা
1: থই নং খটং ছিল
0: থই নং খরি তং সনে বহক অঙ্গে বহক সাজাই পাই নাই ফিডিং নাই থিকে আবং হাসি নাই একদম রিয়েল মেডিকেল ইমার্জেন্সি আব হাই কেসে সং যে সময় হসপিটাল সগুই চং আব হাই কেসে লগ লগ ন অপারেশন খলাইনা নং সং যদি পেশেন্ট আনস্টেবল মানে আনস্টেবল মানে চিনি যে ব্লাড প্রেসার সং মিনিমাম 110 বাই 70 দং নং আবো অনেক সময় নুক যাগো কোন 60 বাই 40 রক্সি মানে একদম খাসি একদম কবাই কেস অনেক নুখা বা অনেক কেস বচন খলাইকা গাবো বেলাই কি কিরমা সে যাও একটপিক প্রেগনেন্সি একটপিক প্রেগনেন্সি খা মানে ন বাক্সা নং হাসাল নি বড় খঙ্গে সকাই না নিছে কষ্ট নাই আর সকাইতে সকাইতে না লাঙ্গ চয়তে নাই থাইসং যে বাই সাকা যে সামানি আবো হাই কেস যাক অনেক জন তো
1: কে আবনো বেলাই খেন চিনি ব্রে রকনি গাঙ্কে হাইনি বাগাইন গবাং মানো চংনো মাহাকে সা খামগ্রাইনি বিসিংতেই চং লগই টংগো গবাং মান তাবো ইউটিউব রগো চং নাইখানকে নুগো ডক্টর রকনি তাবো বসকে বংনি সামুং বাসং না গবাং তে চিনি টংনানি চিনি লাইফস্টাইল নেবো

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3 জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।

0: হচ্ছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার টু ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এর পাশাপাশি স্থানীয় নাগরিক, প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF के सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে LPG উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো LPG বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
2: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और LPG के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और LPG प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। LPG डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয় পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructed.

0: Perspective and forward looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building, and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert level mechanism on transborder rivers as well.
1: তিনি আরো বলেন, ভারত আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেখানকার সিডিসিএ অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
0: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people, these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue. So that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাট রাইজার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব অমৃতা দেববর্মা তিনিনে ককটমা বুবাক রকমখা সুপ্রিম কোর্ট তিনি হাকতনে বেবাক হাইকোর্টন দাগি মংরিখা খাতিজাক তমা রায় তালথামনে বিশিন সাকলাইনা নামায় মন্ত্রীবাহক নরেন্দ্র মোদী ত্রিপুরানী হামক্রাইনি সামুং তাংমাতেব বাংলিনা বাগে ককরিখা কেন্দ্রনি জনজাতি বাবানি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে মন্ত্রীবাহক নরেন্দ্র মোদীনে তুই দূর মুম্বাই নুইসাই ব্রিজ ইসনি বিশিনী বিশিং হাকতনা হামসাজাক ভারত সুনাম তিসেনা ও যত্ন সুবানানি কবক মুং নারখা নুইসাই নুইচি

0: ni kisnerung bisho hastene kaine chi chuku hapangi digdi ring no kotoro online te borti ungma samung tini ni simi chengza kha supreme court tini hakotone bebak high court on dagi mung rikha khatijak tongma rai tal thamne bising saklanya nangnai dorbanok ni bekhakti chhajaka rai rimal ler mung bai khatta rinairok tera mung klai mano dorbaphang bokrok surjakanta tei dorbaphang joymallo bakchini bench ni bekhakti chhajaka jamini khatta ni dagi mung salsauno eba khatijak tongkhai তাই নিশালন সাকলাইন নাই আপনি লগে লগে জামিনে দাগিমু দায়িত্ব আলং নক আদং রং সাবই রমজাকাই দায়িত্ব ফিয়কনানি দাগিমু রেজাখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী সালকিছা সুকাং দিল্লি কতাল হাস্তিনি মন্ত্রক্রণ ত্রিপানী হামক্রণী সামং তামাতে বাংলি না হিনে কগ্রিখা মন্ত্রক্র প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগরতলা ও কক্রমা থুমনারুং থুম কক্রম শাখা বশাখা বুস্তাং জুন তালনি বা সালমারি হাস্তে বেড়েমা ও ফাইভ মানু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরে আমসানী তাং হলক চেরি নাইন ব আরে আমসানী জুদা জুদা থাই বেড়ে কেন্দ্রনি জনজাতি বাবানি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তুই দুর্মুম্বাই দুই সাই ব্রিজিসনি বিশিনি বিশিং হাকত হামসাজক ভারত সুনামতি সেনা ও যত্ন চুবানানি কব মুং নারখা তিনি ফুঙ্গ কলেশনি বিজেপি শ্রীরামপুরনি বদলনি হাবানগ কগলম ছালাইম ও কব মুং নারখা
1: यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कुशल प्रेरक नेतृत्व में गांव में बिजली गांव में सड़क गांव में पीने का पानी उज्ज्वला प्रधानमंत्री आवास प्रधानमंत्री किसान सम्मान निधि से लेकर प्रत्येक
0: কগলাম সালাইমা ও কেন্দ্রনি মন্ত্রী মজাং উইকে উনকটি হাংকর বিজেপি বদলনি সামং হুমং না খবে কেন্দ্রতাই হাস্তে হাপাংনি লোক হাম করে রুকজাক সামং সেপসাপ হদনি পাইথক বরক জরা সগৈরি নানা খবে জুদা জুদা নাংমা বাবাইন তুই কগলাম সালাকিয়া আরো মাঞ্জাখা বিজেপি জনজাতি মোর্চানি প্রদেশ কাজ করি একসু মঙ্গল দেব বর্মা হাস্তে ওয়াক বোর্ডনি চেয়ারম্যান মবসর আলী বিজেপি উনকটি হাংকনি কাজ কর বিমল কর আকর্ষণ খবে তে খুবনি সং কেন্দ্রীয় রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শাখা নিত নিয়ে সুমুং ব্লাই লিগ উংমা পাতিমুং বেলানি চায়া তাই আবহাওয়া ইংনাব কগিয়া ডিডি নিউজ বাই মালাই মচাং প্রধান কক রেখা তাইসা আমজ মুং নাহার মুং মুংসা চায়া করে তাই সিরাই সিরাই কে রায়দার সই নাইকল জাগানা অসামুং কাহাম করে পাইলি না বাকি যত নিচু বসু মানানো হিনে খাকা যা কুচুগ্রং বেদে নিয়ে তাঙ্গকরা রাবেল হেমেন্দ্র কুমার তিনি তাঙ্গন কতর কক্টমা থুমনারিউনি থুম শাখা হা কতর বাক্সা হাস্টে হব বুসকং জুন তালনি শাল নিচিসা শালমারি নিট ইউজি আমজুমং নাহান্না ও চপ্ত নাংমানি ইয়াপ্রি নাহার জাখা আমজুমং কাহাম করেন তে সিরাই সিরাই কে পাইরি নাও বসং আমজুমং মথা এবা হাঙ্কর নাইকল নাই ত্রিপুরা পুলিশ তাই করেন যা কুবনে মথা রক বাই গদালে নাংমানি ইয়াপ্রি নাহার জাখা ব শাখা হাস্টে বাইবাগি কাইসি কেন্দ্র ও আমজুমং নাহার জাগানা আবনি বিশিং শালথাং হাঙ্কর কাইসুকু দলাই হাংকর কাইসা সেন্টার তঙ্গ আমজুমুং রিনাই রং বাংমারি খরক বুড়ি সাই সিনিরা বতেব শাখা বেবাক কেন্দ্র ও পুলিশ মরুকমা ও তনি জাখা কবাংমা বেরেমনি চেয়ারমুং সিসিটিভি বাই নাইকল মুং এনটিএ বাই চিতক জাক অবজার্ভার তাই স্কোয়ারনি নাইকল মুং জেমার আশুক রুমুং তাই হুই আমজুমুনি মানে খনে তেলাঙ্গানি তাই তনিনানি ইয়াপ্রি নাহার জাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ দিল্লিনি এনএএসসি কমপ্লেক্স খারিফ মরসুম 2026 নি শালনি বসং হুকবা ককমালে পান্ডাও তিনি শালনি শালনি অধিবেশন শাখা হুকবা খ্লাইনের উনি হাম করাইতে ফান বাং দিনা বাগে হাস্তে হাপাং শাক্তারে সামং তাঙ্গি তঙ্গো হুকবা খ্লাইনের উনি হাম করাইতে হামসাজা হুকবা তাং বেখরাব সনাম তিশানা বাগে হাস্তে হাপাং কবাং মা কক চাপজা বুস্তাং শালো খারিফ মরসুম হুকবা খ্লাইনের উনি থানি তেব কবাং সেপ্তুন ছাই রহনা বাগে কতাল জরানে তাং মানিতে হাপাং নিশোবাজনি শাখা ফান দিজাক তঙ্গো হুকবা বেরামনা তেব ক্রাক খ্লাইনের বাগে মসাং নাট কেন্দ্রতে হাস্তে কথাজাং লোয়া জমনে শাখা ফান রেখা হাস্টে নাইকুল ফানি জুদা জুদা বখাগ ডিজিটালাইজেশন খ্লাইজামা বাই হাপাংনি সামু হুম স্রাই স্রাই উংমা বখাক বাংকা হিনি শাখা সচিব অকরা জে কে সিনহা ডিজিটাল নাইকুল ফাং ফান বাং রে মুংনা নাহারে তিনি প্রজ্ঞা ববন টেক সক্ষম কুচুক বেরমনি ফুরমুং সামুং বতাঙ্গ ও কগ্ন শাখা ব কেন্দ্র হাপাংনি ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি নাইকুলনি বিশিং এন আই সি এস আই নি চেতন বাইতে হাস্টে হাপাংনি চুবা সুবাই সংসজাক অ ফুনমুং সামুং বতাঙ্গ হাস্টে হাপাং ডিজিটাল নাইকুল মুং সনাম তিসানা নাহারে জুদা জুদা চেতন ইয়াগো নাহারকা হাস্টে নাইকল ফোনের জুদা জুদা বাবয়ে ডিজিটালাইজেশন খাইজাকা হাস্টে ক্যাবিনেট নি সিমি চেঙ্গে কামি পঞ্চায়েত বেরেন জরা ই গভর্নেন্স চল টঙ্গো ডিজিটালাইজেশন অ হাম করে উমা এন আই সি এন আই সি এস আই নাংমা বারজা চিয়াসগি টঙ্গো সচিব অক্রা শাখা হাস্টে হাপাং ডিজিটাল নাইকল ফোন সিনাম তে ছানা হাস্টে বেরেন নি লগে লগে হাং করতে বখাস্টে বেরেন নি জুদা জুদা হাপাং নি হাবা নগ ই অফিস চল খাইকা সুং ফেরাং নি বাবয়ে ই বিলিং শাখাম ই শাখাম চল খাইজাকা ডিজিটাল টাং বেকরাব হাম করে ত্রিপুরা শালসি শালকা আমসেরুং নি বিশিন কাহাম খলাই তঙ্গো তিনিন অ ফুরুং পান্ডা সাইবার নাই মথা এ আই ই ক্লাউড নি চেরি নাইকরং সবাই শুক্রবে কক নারখা পান্ডাওয়া

ಎಸ್ಸಿ ಬೈ ಎನ್ ಐ ಟಿ ಆಗೋತ್ತೈತೆ ಟೆಕ್ನೋ ಇಂಡಿಯಾ ಯೂನಿವರ್ಸಿಟಿ ನಿಶ್ಯ ಮುಸೈರ ಲಾಖ್ಯ ಆಕಾಶವಾಣಿ ಆಗೋತ್ತಲ ಕೇಂದ್ರನೇ ಅಕೋಕ್ಟಮಾ ಖನಾಯ್ ಟೊಂಗಯು ಆಕಾಶವಾಣಿ ಕೋಕ್ಟು ಮನೆ ಅಪ್ಡೇಟ್ ಮಾನಿಬಾಗಿ ಲಗಿನ್ ಖ್ಲಾಯ್ದಿ www.newsonair.com ನ್ಯೂಸ್ ಆನ್ ಏರ್ ಆಪ್ ತೈ ಟ್ವಿಟರ್ ಬೈ ಫೇಸ್ಬುಕ್ ಪ್ಲಾಟ್ಫಾರ್ಮ್ ಎಐಆರ್ ನ್ಯೂಸ್ ಅಲರ್ಟ್ಸ್ ಯೂಟ್ಯೂಬರ್ ನೈದಿ ನ್ಯೂಸ್ ಆನ್ ಏರ್ ಅಫಿಸಿಯಲ್ ಆಗುನ ಕರಿಬ ಆಕಾಶವಾಣಿ ಅಗರ್ತಲಾ ಕೇಂದ್ರ ಕೋಕ್ಟಮಾ ಅಪ್ಡೇಟ್ ಮಾನಕ್ಕೆ ಟ್ವಿಟರ್ ಎಂಬ ಎಕ್ಸ್ ಹ್ಯಾಂಡಲ್ ಆಕಾಶವಾಣಿ ನ್ಯೂಸ್ ಅಗರ್ತಲಾ ಫೇಸ್ಬುಕ್ ಎಐಆರ್ ನ್ಯೂಸ್ ಅಗರ್ತಲಾ ತೈ ಯೂಟ್ಯೂಬ್ ಆಕಾಶವಾಣಿ ನ್ಯೂಸ್ ಅಗರ್ತಲಾ ನಾನ್ಯಾ ನಂಗನ ಮಂತ್ರಿ ಬಕರಕ್ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅ ತಾಲ್ನಿ ಥಾಮ್ಚಿ ಸರ್ ಶಾಲ್ಮರಿ ಕಕ್ಟಿ ಶಾಲ್ನಿ ಫುಂಗ್ ದಾಮ್ಚಿ ಸಾವ ಆಕಾಶವಾಣಿ ನೆ ಮನ್ ಕಿ ಬಾತ್ ಪಾಂದವ ಹಾ ಕೊತ್ತೆ ಬುಯ್ ಹೈ ಕೊತ್ತು ನಿ ಲೋಕರಗ ಕಗ್ಲಾಮ್ ಶಾಲೈನ ಅಬೋ ಅಂಗನ ಮನ್ ಕಿ ಬಾತ್ ನಿ ಫೀಲ್ ಸಾರಾ ಥಾಮ್ಚಿ ಬಿ ಬೆರೆಮ್ ನಿ ಪಾಂದಾ ಮಂತ್ರಿ ಬಕರಕ್ ಲೋಕರಗ ನಬರ ನಿ ವಾನ್ ಸುಮಾ ಖಾ ಕಮಾ ಕಗ್ ಮನ್ ಕಿ ಬಾತ ಶಾಹರ್ನಾ ನಿ ಕಬಖಾ ಮೈ ಗೋವ್ ಓಪನ್ ಫೋರಮ ಎಬಾ ನಮೋ ಆಪ್ಸ್ ಲೋಕರಗ್ನ ವಾನ್ ಸುಮಂಗ್ ರಗ್ನ ರಹರಿ ಮಾನನ ಟೋಲ್ ಫ್ರೀ ನಂಬರ್ 1800117800 ಅನ್ ನಂಬರ್ ಕಾಲ್ ಖ್ಲೈ ಹಿಂದಿ ಎಬಾ ಇಂಗ್ರೇಜಿ ಬೈ ವಾನ್ ಸುಮಂಗ್ ರಗ್ನ ರೆಕಾರ್ಡ್ ಖ್ಲೈ ಮಾನನ ಅಬುನ ಕರಿಬ 1922 ನಂಬರ್ ಮಿಸ್ ಕಾಲ್ ಜೋ ಜೆಲ್ ಲಿಂಕ್ ಮಾನನ ಅಬುತಿ ಎಸ್ಎಂಎಸ್ ಖ್ಲೈ ಮಾನ್ ಬೈನ ಆಗಿನಿ ಪ್ರದೇಶ ಬಿಜೆಪಿ ಕಾಸ್ಕು ರಾಜೀವ್ ಭಟ್ಟಾಚಾರ್ಯ ಯಾಕ್ ব্যক্তি পান্ডতই বার জাইয়া সখা কথাল চংজাক প্রদেশ কাসকো অভিষেক দেবরাই তিনি আগরতলা প্রদেশ বিজেপি হাবনগ আবনর রুগী সংসদক পান্ডব মানজখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পান্ডানি পুলাও আগিনে কাসকো রাজীব ভট্টাচার্য কথাল চংজাক কাসকো ন খা কাহাম ইয়া ফরকা তে বদলনি সামুন তেব খা কাহাম বাই তাংনাও কবমু নারখা কথাল বার জাইয়া সময় ইয়া গুলো অভিষেক দেবরাই সখা বদলনি নাহার মুং বুসকাং ও তনি উই লোকলংনি বাগে সামুং তাংনা নবিনি নাহার মুং বুবা নুই সাই নুইচি দক নুইচি সিনি রং বিশু হাস্তিনি কাই নুইচি সুকু হাপাংনি ডিগ্রি রং ন কতর অনলাইন তে বর্তি অং মাস হামং তিনি নি সিমি চ্যাং জাখা আবো তঙ্গান জুন তালিন সিনি শালমারে নি হর দাম চিনি জরা তিনি তাং ন কতর ককটমা থুমনার অনি থুমা অ কক্ন শাখা কুচুক রং নাই খুনি দাগি ফাং অনিমেশ দেববর্মা ব শাখা সমট পোর্টাল নি সেভ বাই বর্তিনি সামং অঙ্গান পুলিয়া মুংরেম অঙ্করণে চিচুকু জুন আবনের রোগে বর্তিনি সামং অঙ্গান জুন তালিন নুইচি নিতাই নুইচি থাম শালমারি আবনি ইয়াগুলো তংমা বুকস আসুক থাই বর্তিনি সামং খ্লাই জাগানতাই উলব্রি খিপি তে পাইথক বুখাগো বর্তি খ্লাই জাগান জুলাই তালনি ব্রি শালমারি নে সিমি দক শালমারি জরা সুনামরা টাউন হলো তিনি পান্দা কাইসিনি বিশিমতে সিপাহী জল আহাঙ্কনি মাধ্যমিক কুচুকুক মাধ্যমিক কাহামক অংখরি মানে শ্রেণাই রং বরম ইয়াফর জাকা সিপাহী জল আহাঙ্কর নাইকলফাং জেলা পরিষদে হাঙ্কর রং নাইকুনি কথা যাক চেতন ভাই সংসদক পান্ডব মানজাখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন জেলা পরিষদে কাজকুজক সুপ্রিয়া দাস দত্ত হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধাত শিব জসওয়াল আকর্ষণ ভারত নিয়ে নবের তিবার নাইখুনে বখাতুই সাজাকা জুন নি সিমি সেপ্টেম্বর তাল জরা শালগ্রা শালথাং ওয়াতি মলনি ওয়াতি ওয়ামা সুকাং নি সেলাই কিসা ওয়াউই মানু দিল্লি কতাল নুই সাই নুই দক বিসিনে ওয়াতি মলনি ওয়াতি বসুক জরা ওয়ানো আবনতুই সানা থাঙ্গই আর্ট সাইন্স নাইখুনে তাংকরা ডক্টর এস রবিচন্দ্রন শাখা হাকাতুর বেবাগই ওয়াতি ওয়ামা তাকলাই তঙ্গান রাও চুকুসি আইএমডি নি ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র শাখা জুন তাল হাকতনের গবাং আমসাইও তুমানি নাংমা সুখনি গবাং অংনিয়ম মানো তৈ উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার উড়িষ্যা গুজরাট ন খবই হাস্তিনি জুদা জুদা হাস্ত ও তুমারে বাঙই মানু বিস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাং কগৈ ওয়াতি ওয়াউই মানু হেনে হজাক মুংরিখা নবর্তিবার নাইখং খনা সালনি তুমারে সাকোয়া তঙ্গান 30 ডিগ্রি তাই খামাও 20 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি তুমারে সাকোয়া তঙ্গমানি 30.7 ডিগ্রি তাই খামাও 20.7 ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাইনানি সকাং কক্টমা বুবাক ডক্টা হইছে ছাপির সুপ্রিম কোর্ট তিনি হাকতনে বেবাক হাইকোর্টন দাগি মুংরিখা খাতিজাক তংমার রায় তাল থামনে বিশেষ সাকলাইনে নাংনাই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ত্রিপুরা নাহাম করেনে সামুং তাংমাতেইব বাংলিনানি বাগে ককরিখা কেন্দ্রনে জনজাতি বাবানে রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস ইউকে মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নে তৈদল মুংবাই নৈ সাইন ব্রিজি সিনি বিসিনি বিশেষ হাকতনা হামসাজাক ভারত সেনামতে সেনাওয়ার যতন চুবানা কব মুং নারখা নৈসাই নৈচেদক নৈচিসিনি রং বিশু হাসিনি কাই নৈচিচুক হাপাংনি ডিগ্রি রং ন কতর অনলাইন তে বর্তি উংমা সামং তিনি নিসিমি চেং জাখা কক্টমা তিনি নে বাগে অরণ পাইখ্যা উল্লেখ কক্টমা আওয়াই উঙ্গান কনা ফুং দাম সিনি সচিব রিচুব

স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরো বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চল পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরো জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লেন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। তিনি আজ সকালে কুলে শহরে বিজেপির শ্রীরামপুরস্থিত দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি ঊনকোটি জেলায় বিজেপি দলের পরিক্রমার বিভিন্ন দিক এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী কর্মধারার সুযোগ সুবিধা, সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সহসভাপতি মঙ্গল দেববর্মা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বের আলী, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এখানে দলের জেলা ও মণ্ডল কমিটির পদাধিকারী, পুর পরিষদের জনপ্রতিনিধি এবং ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব আজ নতুন দিল্লিতে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশনের পাইলট সংস্করণের সূচনা করেন। এই ডিজিটাল অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য হল দেশের স্কুল এবং কলেজগুলিতে তামাকমুক্ত নীতিমালার বাস্তবায়ন এবং নজরদারি আরো জোরদার করা। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীমতী শ্রীবাস্তব বলেন যে, এবছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল ভাবনা হল আকর্ষণ উন্মোচন, নিকোটিন এবং তামাকের আসক্তি প্রতিরোধ, যা যুব সমাজকে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দিল্লির NASC কমপ্লেক্সে খারিফ মৌসুম 2026 শীর্ষক দুদিনের জাতীয় কৃষি সম্মেলনে আজ দ্বিতীয় দিনের অধিবেশনে বলেন, কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উন্নত কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী খরিফ মৌসুমে কৃষকদের আরও বেশি সুবিধা পৌঁছে দিতে আধুনিক পদ্ধতি ও সরকারি সহায়তা কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে শ্রী নাথ কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কাজকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। নতুন দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় বলেন, দলের আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে কাজ করাই তার প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি হওয়া উচিত হয়নি। ডিডি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শ্রী প্রধান আশ্বাস দিয়েছেন, পুনর্পরীক্ষা প্রক্রিয়াটি কোন রকম ত্রুটি ছাড়াই অত্যন্ত নিখুঁত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। এই কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা NTA, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি এবং ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, CCTV নজরদারি, NTA নিযুক্ত পর্যবেক্ষক ও ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে আজ থেকে চালু হয়েছে HIV আক্রান্ত রোগীদের গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এই চিকিৎসা পরিষেবার সূচনা করেন।

হয় জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারের কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রশাসন ক্ষমতায়নের লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনের টেক সক্ষম শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের অধীন NICSI এর উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় তিনি আরো বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করা হয়েছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই গভর্নেন্স ব্যবস্থা চালু রয়েছে। ডিজিটাইজেশনের এই উন্নতির ক্ষেত্রে NIC, NICSI বা NICSI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্য সচিব বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তুলতে রাজ্য স্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই অফিস চালু করেছে। পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে ই বিলিং, স্বাস্থ্যক্ষেত্রে ই হাসপাতাল চালু করা সম্ভব হয়েছে। ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে একটি ভালো অবস্থানে রয়েছে। টেক সক্ষম ডিজিটাল এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন দপ্তরে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্য রাখেন NICSI-র ম্যানেজিং ডিরেক্টর অলোক তিওয়ারি, NIT আগরতলার ডিরেক্টর SK পাত্রা, বন দপ্তরের মুখ্য প্রধান বন সংরক্ষক RK সামল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য রতন কুমার সাহা প্রমুখ। আজকের এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, AI, ই ক্লাউড ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞগণ বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে NICSI-র পক্ষে NIT আগরতলা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেব বর্মা। তিনি জানান, সমর্থ পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরবর্তী দফাগুলিতে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। সোনামুড়া টাউন হলে আজ এক অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। MGN রেগা প্রকল্পে পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় গত অর্থবছরে 37,66,000 শ্রম দিবসের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে জেলায় 28,63,000 শ্রম দিবসের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে পশ্চিম জেলায় 917.1 হেক্টর জমিতে রাবার বাগান করা হয়েছে। পশ্চিম জেলা MGN রেগা বিভাগ থেকে এই সংবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরো বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ও কক্সবাজার সংবাদ, আকাশবাণী কৈলাসহর।
1: আরে আশা দিদি, আপনি?
2: শারদা, খুকি কেমন আছে?
1: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
1: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता, पर टेंशन मत लीजिए, आज ही

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন বাংলার নাটক বাগদি ডাকাত।
1: এই পৌরোহিত্য পদ হতে তুমি বিতাড়িত। আমার সঙ্গে যদি লক্ষ্মীর বিবাহ দাও, তোমার সব অভাব আমি একদিনে দূর করে দেব।
2: অভাবের জ্বালায় অধর্ম করব, এমন মূর্খ আমি নই সেনাপতি।
1: যদি বাঁচতে চাও, আমার সাথে লক্ষ্মীর বিবাহ দাও, রাজার আদেশ।
2: মানি না, অবিবেকী রাজার অন্যায় আদেশ।
1: চাবুকের ঘায়ে তোমাকে তা মানিয়ে নেব, প্রয়োজন হলে তোমাকে আমি হত্যাও করব।
2: তবু ধর্ম হারাই বেঁচে থাকতে চাই না।
1: নীলকান্ত,
2: নীলকান্ত মানুষ, তোমার মতো সে পশু নয়।
1: স্তব্ধ হও বৃদ্ধ।
2: ভগবান, ভগবান, চালাও তুমি বাদে দিনে মমক স্বাগত, তবু আমি সংকল্পচিত হব না, বলব না আমি স্নাতন্ত্রের মেরে মহিমা। পালাও সেনাপতি, কষাঘাতে নীলকান্তের রক্ত হইয়েছ, একথা আচ্ছুত যাত্রা শুনতে পেলে তোমার পক্ষ বিদীর্ণ করে ফেলবে। তারা আমাকে দেবতা নিয়ে শ্রদ্ধা করে, তাই বিলম্ব না করে প্রাসাদে ফিরে যাও।
1: লক্ষ্মীকে না পেলে তোমাকে আমি জমা লয়ে পাঠাবো।
2: রাজা ভৈরব প্রসাদ কেউ জানিয়ে দিও, কত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণ কথা বিবাহ হতে পারে না। একথা জানা সত্ত্বেও তিনি যদি তোমাকে আমার উপর নির্যাতন করতে পুনরায় আদেশ দেন, তাহলে সমগ্র কাঞ্চনপুর সাম্রাজ্যের ব্রাহ্মণরা অভিশাপে তাকে ভক্ষ করে ফেলবে।
1: সংযত হও বৃদ্ধ।
2: বিশজ, ওরে কে আছিস? হাড়ি মুচি বাগদিদের পাড়ায় সংবাদ দিয়ে ভৈরব গর্জনেরা ছুটে আসুক এই অত্যাচারীর সম্মুখে।
1: তাদের আসবার পূর্বে তোমাকে আমি জন্মের মতো ঘুম পাড়িয়ে দেব।
2: লক্ষ্মী, লক্ষ্মী!
3: বাবা, এ কি সেনাপতি মশাই?
2: কোথায় চিলি মা এতক্ষণ? আমার সম্মুখে আয়, আর বুঝি আমি দাঁড়াতে পারছি না।
3: সেনাপতি মশাই, আপনি এত নিষ্ঠুর, আপনার প্রাণে কি দয়া মায়া নেই? হৃদয়হীন পাষাণ সেজে কেন আমার বাবাকে আপনি কষাঘাত করছেন?
1: তোমার পিতাই তার কৈফিয়ত দেবে।
2: নির্মম সেজে আমাকে বহুক্ষণ পরীক্ষা করেছ, বুঝেছ আমি দুর্বল, আর কেন জীবন গেলেও তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না।
1: বটে,
3: কথা না মাও সেনাপতি, এতক্ষণে তোমার জঘন্য মনোবৃত্তির পরিচয় আমি পেয়েছি, ও এজন্যই বুঝি জেঠাবাবুর সঙ্গে তোমার এত পরামর্শ।
1: লক্ষ্মী,
3: বাবার উপর তুমি যে এমন অত্যাচার করবে তা আমি ভাবতেও পারিনি, কিন্তু মনে রাখো পিসার।
1: সংযোজনা সংযত করো লক্ষ্মী, প্রয়োজন হলে তোমাকে
3: শয়তান
1: হুঁশিয়ার নারী।
3: বাবা, বাবা!
1: নীলকান্ত,
3: সাবধান পশু।
1: লক্ষ্মী,
4: লক্ষ্মী নয়, মা বলুন সেনাপতি মশাই, নইলে আমার হাতে আপনাকে জীবন দিতে হবে।
1: তুই আবার কে?
4: আমি তোমার জান। আগামী পরশুদিন আমার মায়ের শ্রাদ্ধ, তাই আপনাকে সংবাদ দিতে আমি এখানে এসেছিলাম, কিন্তু সেনাপতি মশাইকে চাবুক হাতে যেখানে দেখতে পাবো এ আমি কল্পনা করিনি।
3: আমার এই জন্য বাবার এই দুরবস্থা মেঘা।
4: সেনাপতি মশাই, কি বলবো, আপনি রাজকর্মচারী, অন্য কেউ হলে এতক্ষণে আমি তার গলা টিপে মারতুম।
2: বলো সেনাপতি, যদি বাঁচতে চাও।
1: নীলকান্ত,
4: হুঁশিয়ার সেনাপতি মশাই, এখনো আমি ওষুধ মুক্ত হইনি, নইলে যে হাতে আপনি বাবা ঠাকুরকে কষাঘাত করেছেন সেই হাতটা আমি মুচড়ে ভেঙে দিতে পারতুম।
1: বাগদির এত স্পর্ধা,
4: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম স্পর্ধা নয় সেনাপতি মশাই, তার নাম মানুষের কর্তব্য।
1: ছোট লোকের আমার কর্তব্য জ্ঞান।
4: ছোট লোক হলেও আমি মানুষ, যান, বেরিয়ে যান।
1: চোখ রাও ছোট লোক,
4: চাবুকের ঘায়ে ছোট লোকের চামড়া ফেটে রক্ত পড়বে না সেনাপতি মশাই, বরং তার স্পর্শে আপনারই দেহ অপবিত্র। শাস্ত্র পড়িনি কিন্তু

0: বাপ্পা ঠাকুরের কাছে শিক্ষা পেয়েছি ক্ষমায় মানুষের পরম ধর্ম। আপনার এই অত্যাচারের কাহিনী আমি মহারাজকে জানাবো, প্রতিকার যদি না পাই সমগ্র বাগদি ভাইদের সাহায্যে আপনার সমাধি আমি রচনা করব।
1: শুনছ সেনাপতি, চুটুলিকেও প্রতিশ্রুতি দিতে জানে।
2: লক্ষ্মী, তোমাকে আমি
0: সাবধান সেনাপতি বসাই, মেঘা এখনো মরেনি, আজ কর্মচারী বলে আপনাকে আমি রেহাই দেব না।
2: তোকে আমি কোনোদিন ভুলবো না মেঘা, এই তীব্র অপমানের আমি চরম প্রতিশ্রুতি নেব।
3: তার আগে তুমি জমালয়ে যাবে।
2: জমালয়ে যেতে আমার দেরি আছে সুন্দরী, যেদিন তোমাকে আমি অঙ্কলকি করব সেদিন বুঝতে পারবে সেনাপতি দামালের আশা কোনদিন অপূর্ণতা খেয়ে না।
4: ভুল করেছিস মেঘা, আমাদের জন্য তুইও বিপদে পড়লি।
0: বিপদকে আমি ভয় করি না বাবা ঠাকুর।
3: কিন্তু সেনাপতি যদি তোমার উপর অত্যাচার করে?
0: গরিব হলেও আমি তার প্রতিকার করব। ভয় নেই দিদিমণি, ছোট জাতের ঘরে জন্মেছি বলে পশুর মতো জীবন যাপন করতে চাই না। বাবা ঠাকুরের কাছে শিক্ষা পেয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই মানুষ যদি মানুষের মতো বাঁচার অধিকার না পায় কি মূল্য তার মনুষ্য জীবনে। আর আমিও যাচ্ছি মধু কবিরাজের বাড়ি, আপনি সুস্থ না হলে আমি যে অসুস্থ মুক্ত হব না। সাধ্যের মন্ত্র আপনি না উচ্চারণ করলে আমার মায়ের আত্মাও যে তৃপ্ত হবে না বাবা ঠাকুর।
3: অভাবে জ্বালায় আজ নিতান্ত নিরুপায় হয়ে
4: পরে কাছে হাত পেতে দাঁড়ালি, কিন্তু প্রতিদিনে কি পেলি মা?
3: শুধু দুঃখ আমারই জন্য তোমাকে আজ এত দুঃখ সইতে হলো বাবা। শুনলে তুমি আশ্চর্য হবে বাবা, জ্যাঠাইমা বললে আমার পশ্চাতে সেনাপতিকে জ্যাঠাবাবুই লেলিয়ে দিয়েছে।
4: ওরে কেমন করে সইব তো জ্বালা?
3: এ জ্বালা তোমার ভুলতে হবে বাবা, তুমি যে ক্ষমার অবতার, এসো বাবা।
4: চলো মা।
5: মুছিয়ে দে অনন্ত, প্রজাদের অস্ত্র তুই মুছিয়ে দে, তোর দাদার অত্যাচারে প্রজাদের করুণ ক্রন্দনে সমগ্র কাঞ্চনপুরী বিষাদে ছেয়ে গেছে। ওরে আমি বুঝি পাগল হয়ে যাব।
6: মা, রাজ আসনে বসে দাদা যদি ন্যায় দণ্ডের অমর্যাদা করে আমি কিছুতেই সইব না তার সেই স্বেচ্ছাচারিতা।
5: নীলরূপ নীলকান্ত ঠাকুরের পরিবর্তে কেন যে ভবানী মন্দিরের পূজক করা হলো লুবি ব্রাহ্মণ মুক্তেশ্বর ঠাকুরকে?
6: এমন আমার রাজ্যটা দাদার হলেও বংশের দাবি আমি ছাড়ব না, কুলপুরোহিতের ন্যায় অন্যায় বুঝবার অধিকার আমাদেরও আছে।
7: আছে বই কি বাবা, তুমি মহারাজের ভাই, পুরোহিতের দোষ ত্রুটি তোমাকেই তো ধরতে হবে বাবা, তারা ব্রাহ্মময়ী।
5: নীলকান্ত ঠাকুরকে সরিয়ে দিয়ে ভৈরব কেন যে আপনাকে পুরোহিতের পদ দান করলো আমি কিছুতেই বুঝতে পারছি না।
7: এতে না বুঝার কি আছে মা, নীলকান্ত জাত ধর্ম সব খুইয়ে বসে আছে, অস্পৃশ্যদের পুজো পার্বণে কুশাকুশি নিয়ে দিনরাত ছুটে বেড়ায়, তাই তো মহারাজ তাকে পদচ্যুত করলেন, তারা ব্রাহ্মময়ী।
6: ঠাকুর মশাই, অস্পৃশ্যদের ছোঁয়া লেগে নিজ্ঞাস ঠাকুরের যদি জাত চলে যায় তাহলে আপনার জাত কি অটুট আছে?
7: তারা ব্রাহ্মময়ী, পুজোর সময় হয়ে গেছে বাবা, আমি যাচ্ছি।
5: দাঁড়ান ঠাকুর মশাই, অনন্তের প্রশ্নের জবাব দিয়ে যান।
6: জবাব আমি দেব মা।
7: তারা ব্রাহ্মময়ী, যা এবার আমি নিশ্চিন্ত।
6: মন্দিরে যান ঠাকুর মশাই।
7: যাচ্ছি মহারাজ, তারা ব্রাহ্মময়ী।
5: কি অপরাধী নীলকান্ত ঠাকুরকে পদচ্যুত করেছো বৈর?
6: তুমি অন্যায় করেছো, তার জন্য প্রায়শ্চিত্ত করো দাদা।
1: অনন্ত,
6: সবার মধ্যেই পরমেশ্বর বিরাজমান দাদা, তার চোখে কেউ ছোট বড় নেই। গরিবের বন্ধু নীলকান্ত ঠাকুর সেই সব হতভাগ্যদের বুকে টেনে নিয়ে ভগবানের আশীর্বাদ কুড়িয়ে নিয়েছে।
1: অনন্ত,
6: এখনো সময় আছে দাদা, মহাপাপের প্রায়শ্চিত্ত করো, নইলে তুমি মরবে, সমগ্র রাজ পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে দাদা।
1: স্তব্ধ হও উন্মাদ।
5: কালই আমি অনন্ত প্রসাদের মাথায় মুকুট পরিয়ে কাঞ্চনপুরের রাজা বলে অভিষেক করব।
6: সীমা, দাদার প্রতি অবিচার করে আমাদের স্বর্গগত পিতা উমা প্রসাদকে তুমি অশ্রদ্ধা করো না।
5: কিন্তু রাজার এই স্বেচ্ছাচারিতা?
6: দাদার হাত থেকে অন্যায়ের চাবুক কেড়ে নি, প্রকৃত রাজার মতো তাকে রাজ্য শাসনে উদ্বুদ্ধ করব মা, উদ্বুদ্ধ করব।
5: অনন্তর কথা শুনলে বইল?
1: আর তুমিও শুনে রেখো মা, আমার চলার পথে অনন্ত যদি বাধার সৃষ্টি করে ভাই হলেও তাকে আমি কঠোর শাস্তি দেব।
5: কমলার জীবনে যতক্ষণ স্পন্দন থাকবে ততক্ষণ তুমি তার পুত্রকে শাস্তি দিতে পারবে না বইল।
1: মায়ের ইঙ্গিতে আমি রাজ্য শাসন করব? না না, তাও কি হয়, রাজা আসনে যখন বসেছি তখন কঠোর হস্তে দমন করব প্রজাদের স্পর্ধা।
2: মহারাজ, এই সংবাদ সেনাপতি দামাল। শাস্তির ভয়ে নীলকান্ত ঠাকুর আপনার আদেশ মানবে না মহারাজ, বরং তার ইঙ্গিতে বাগদির ছেলে মেঘা আমাকে রক্তচক্ষু দেখিয়েছে।
6: যাও সেনাপতি, অচিরেই মেঘাকে বন্দী করে নিয়ে এসো, রাজার বিরুদ্ধে যারা অঙ্গুলি হেলন করবি রাজদ্রোহিতার অপরাধে তাদের আমি জামাল।

0: ছেড়ে পাঠাবো, দেখিয়ে দেব রাজা ভৈরব প্রসাদ কোনোদিন সংকল্পচ্যুত হয় না।
1: চলো না আর অভিনয়, আমি মহারাজকে মুগ্ধ করে রাখবো, তারপর লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীকে আমার চাই চাই।
2: আসার অভিযান চালিয়ে আমি ভরতপুরের সিংহাসনে বসব। উৎশৃঙ্খল রাজপুত্র বিজন কুমারকে মাতাল সাজিয়েছি, শেষে বিষ মিশ্রিত সুরাপান করিয়ে তাকে উজ্জ্বলে পাঠাব। তারপর
3: লোভের বশবর্তী হয়ে অন্নদাতার বংশধরের সর্বনাশ করলে আমিও তোমাকে ছাড়বো না। সাবধান মন্ত্রী মশাই, নিজের স্বার্থ সিদ্ধি করতে যে বেঈমান এই রাজবংশের ক্ষতি সাধন করতে চাইবে তাকে আমি কিছুতেই রেহাই দেব না।
2: মন্ত্রী মশাই, এসো বাবা, আমি তোমার এই জন্য অপেক্ষা করছি।
4: মায়াবতী রাজি হয়েছে? মায়াবতীকে
2: এক্ষুনি আমি নিয়ে আসছি যুবরাজ।
4: মায়াবতী, মায়াবতী, যেভাবেই হোক তাকে আমার পেতেই হবে।
5: আমি সব শুনেছি বিজন, স্বাধীনাদের মুখে যে কথা প্রত্যহ শুনে আসছি, আজ তার প্রত্যক্ষ প্রমাণ পেলুম। কিন্তু কোথায় সেই মন্ত্রী মুদেশ্বর? আগামীকাল রাজসভায় তাকে আমি কঠোর দণ্ড দেব।
3: তাতে আপনার রাজধর্ম কলঙ্কিত হবে। নিজের পুত্রের সমস্ত অপরাধ যদি আপনি মার্জনা করতে পারেন তাহলে মন্ত্রী মশাইকে এবারের মতো ক্ষমা করে দিন, আর সুন্দরগড়ের রাজকন্যার সঙ্গে দাদার বিবাহ
5: হবে না। মাতালকে সে স্বামিত্বে বরণ করতে চায় না।
4: আমিও সেই দাম্বিকা নারীকে কঠোর শাস্তি দেব।
5: স্বপ্নার বিবাহের জন্য পাত্রের সন্ধান পেয়েছো সতীনাথ?
3: হ্যাঁ পেয়েছি, কাঞ্চনপুরের রাজভ্রাতা অনন্ত প্রসাদ।
5: তবে যাও সতীনাথ, রাজা ভৈরব প্রসাদকে অনুরোধ জানিয়ে বলো, সে যদি আমার কন্যা স্বপ্নাকে আর ভাতৃবধূ করতে চায় তাহলে নিজেকে আমি ধন্য মনে করব।
3: আমি শুধু চাই আদর্শবাদী মামাবাবুকে সর্বদা শান্তিতে রাখতে।
6: রাজসভায় একবার গিয়ে তুমি যে বিপদে পড়েছিলে, রাজার ভাই না থাকলে তুমি জীবন নিয়ে বাড়ি আসতে পারতে না।
7: অবুঝ হস রে চামেলি, মহারাজের আদেশে সেনাপতি দামাল আজ দিদিমণি লক্ষ্মীকে বিবাহ করতে তার দলবল নিয়ে ছুটে গেছে। এ সময় আমি যদি নীরবে থাকি তাহলে চরম মহাপাপ আমাকে স্পর্শ করবে।
8: মেঘা মেঘা, সেনাপতি দামাল লক্ষ্মী ও বাবা ঠাকুরের উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছে।
7: চামেলি,
6: চলো স্বামী, আমিও তোমার সঙ্গে যাব।
9: মেঘা, আমাকে রক্ষা কর মেঘা।
7: বাবা ঠাকুর,
9: লক্ষ্মী প্রাণ ভয়ে কোথায় যেয়ে পালিয়ে গেছে তা ভগবানই জানে।
1: ভগবান নয়,
7: সেনাপতি মশাই।
1: বলো ব্রাহ্মণ, লক্ষ্মীকে কোথায় লুকিয়ে রেখেছো?
8: পাবে না।
1: খবর দাও। হে তুই প্রকল্প নারী,
8: চুপ কর শয়তান।
1: শব্দ হনুমান, বলো ঠাকুর, তোমার কন্যাকে কোথায় লুকিয়ে রেখেছো?
6: আমি জানি।
1: জানো? বলো বলো, তোমাকে আমি প্রচুর পুরস্কার দেব।
9: আমার কন্যা সর্বনাশ করেছে জামিলি।
1: স্তব্ধ হও বৃদ্ধ,
8: বেরিয়ে যাও পশু।
1: যোগা পাগলা।
7: সেনাপতি মশাই।
1: স্তব্ধ হও নারী।
8: হুশিয়ার সেনাপতি দামাল।
7: চন্ডা,
10: আমিও মেঘাদা, তোমার বিপদ দেখি আমি ঘরে বসে থাকতে পারলুম না।
8: আমিও চললুম বাকি পাড়া সবাইকে জাগাতে।
7: আমিও বলছি হঠাৎ তার বসে নিজের জীবন নষ্ট করবেন না।
1: তবে আয়, আগে তোকে এই শ্বাস করে দে।
7: তার আগে নিজের জীবন রক্ষা করুন।
10: আপনি এখানে থাকুন বাবা ঠাকুর, আমি যাচ্ছি।
9: ধ্বংস হয়ে গেল।
11: যাবেই তো, মেয়েটাকে যদি সেনাপতির হাতে তুলে দিতিস তাহলে এত অনর্থ হতো না।
9: দাদা,
6: সেনাপতির কাছে অনেক টাকা পুরস্কার পাবে, কেমন? তুমি বাবুনের ছেলে না গন্ডারের বাচ্চা।
11: আরে কে আছিস?
1: কেউ নেই ঠাকুর মশাই।
9: এত পাপ ভগবান সহিবেন না।
1: তন্ত বৃদ্ধ, তুমি আমার বন্দি।
6: চাবিলি জীবিত থাকতে তুমি তা পারবে না।
11: ধরো আমাকে।
6: ও মা গো,
9: চামেলি চামেলি
1: চামেলি, তাক আগে আমার বন্দিত্ব স্বীকার করো ব্রাহ্মণ।
11: তারা ব্রহ্মময়ী।
1: নিয়ে যান ঠাকুর মশাই।
11: আয় নীলকান্ত। তারা ব্রহ্মময়ী, তারা ব্রহ্মময়ী।
6: ও গো, কে আছো? আমাকে একটু জল। বাবা ঠাকুর কোথায় গেল?
1: কি এখনো তুই মরিসনি? তোর স্বামী?
7: এখনো মরিনি, তবে সর্বাঙ্গ আমার দগ্ধ হয়ে গেছে।
6: স্বামী?
7: একই চাবেলি, তোর মাথা ফেটে রক্ত ঝরছে। ওফ পিশাচ।
1: স্তব্ধ হও সৈন্যগণ, মেঘার ঘরে আগুন ধরিয়ে দাও।
11: তার পূর্বে তুমি নিশ্চয়।

0: নাম স্মরণ করো সেনাপতি দামাল।
1: হুশিয়ার রাজদ্রোহী।
0: তবে মার শয়তান, কোথায় পালাবি?
1: রাজভ্রাতা
0: মেঘা, সেনাপতি দামালকে হত্যা করে ঠাকুরকে মুক্ত করে তবেই ফিরব। আর তোদের কাছে আমার এই অনুরোধ, অন্যায় তোরা মুখ বুঝে সহ্য করিস নি, আর এই ভয় নেই, মা ভবানী আমাদের একমাত্র সহায়, একমাত্র সহায়।
1: মেঘাদা, মেঘাদা, আমার ছেলে চান্দা উদ্ধার মারমার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ও কি চন্ডার আর্তনাদ! চামেলি, ছুটে এসো। রাজশক্তির উপর প্রতিশোধ নিতে এবার মানুষ হয়ে রাক্ষস সাজবো, পাপিষ্ঠদের সমাধি রচনা করে প্রতিশোধ পূর্ণ করতে সাজবো আমি, নির্মম পাষাণ বাগদি ডাকাত।
2: মিটিয়ে দিন মহারাজ, আমার দীর্ঘদিনের আশা মিটিয়ে দিন, আমার একমাত্র কন্যাকে পুত্রবধূ করে আপনি প্রাসাদে আনুন। মহারাজ,
3: যার পিতা স্বার্থের জন্য ছলনা করে আমার সর্বনাশ করতে চায় তাকে আমি পুত্রবন্ধু করতে পারি না। তোমার অতিথির সমস্ত অপরাধ আমি মার্জনা করছি কেবল সতীনাথের কথা।
2: আপনার ভাগ্নেও বিশ্বাসঘাতক মহারাজ।
4: আর আমিও বলছি ওই সতীনাথের জন্যই রাজবংশের অমঙ্গল হবে।
2: সিংহাসন লাভের আশায় সতীনাথ আমারই সাহায্য চেয়েছিল, আমি সম্মত না হয় আমার নামে সে মিথ্যা অপবাদ দিয়েছে।
5: না বাবা, এরা মিথ্যা বলছে। কৃতজ্ঞতা ঋণ পরিশোধ করতে সতীনাথের মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে।
3: যা স্বপ্না, মন্দিরে গিয়ে আমার সতীনাথের জন্য প্রার্থনা করে আয়।
5: যাচ্ছি বাবা।
3: আর মন্ত্রী ভূতেশ্বর।
2: মহারাজ,
3: আজ থেকে তোমাকে আমি পদচ্যুত করলাম।
2: আমাকে পদচ্যুত করলেও সুযোগ পেলে প্রমাণ করব যে আমি বিশ্বাসঘাতক নই, একান্ত রাজভক্ত কর্মচারী।
4: আপনি কি করলেন পিতা?
6: মামা বাবু ঠিকই করেছেন।
3: কি সংবাদ এনেছো সতীনাথ?
6: রাজমাতা কমলা দেবী স্বপ্নাকে তার পুত্রবধূ করতে রাজি হয়েছেন।
4: কিন্তু মনে রাখবেন পিতা, এ বিবাহ সুখের হবে না।
6: মামা বাবু, কাঞ্চনপুর থেকে ফেরবার পথে এক বাগ্যহীনা নারীকে আমি সঙ্গে এনেছি। ওর বাবা ছিলেন রাজা বৈরপ্রসাদের ভবানী মন্দিরের পুরোহিত। জ্ঞাতিবাইয়ের চক্রান্তে রাজার আদেশে সেনাপতি দামাল সেই পুরোহিতের কন্যা লক্ষ্মীকে জোর করে বিবাহ করতে চাওয়ায় প্রাণ বয়ে সে পালিয়ে এসেছে।
3: তবে যাও সতীনাথ, কাঞ্চনপুরে গিয়ে স্বপ্নার বিবাহের দিন স্থির করে এরপর তুমি লক্ষ্মীর পিতার সংবাদ জেনে আসবে।
6: যাচ্ছি মামা বাবু।
3: দুঃখের প্রদীপ জেলে লক্ষ্মী আমার প্রাসাদে এসেছে, আসছে তাকে রক্ষা করাই আমার পরম কর্তব্য।
0: এই তুমি কি বলছো মা? পুত্রকে হত্যা করতে মা হয়ে তুমি আরেক পুত্রকে ঘাতক শাস্তি আদেশ দিচ্ছ?
5: যে পুত্রের অত্যাচারে প্রজারা দিবানিশি হাহাকার করে তার মৃত্যুতে মা হলেও আমি এক বিন্দু অস্ত্র ফেলবো না। যা অনন্ত, যদি পারিস বৈরবকে হত্যা করে নীলকান্ত ঠাকুরকে মুক্তি করে
0: আয়। তোমার জননী, তোমার আদেশে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, তবু ভাতৃহন্তা শাস্তি আমি পারবো না।
5: অনন্ত কি নীলকান্ত ঠাকুরকে মুক্তি করতে পারবে?
1: না, ঠাকুরকে আমি মহামুক্তি দেব।
5: নীলকান্ত ঠাকুরের মৃত্যুর পূর্বে তোর যেন মৃত্যু হয় কুলাঙ্গার, মা হয়ে আমি তোকে এই অভিশাপ দিয়ে গেলাম।
1: অভিশাপ?
7: সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। নীলকান্ত ঠাকুরকে রাজভ্রাতা মুক্ত করে দিয়েছেন।
1: যাও, রাজদ্রোহী অনন্তকে বন্দি করে নিয়ে এসো, তার আগে ঠাকুরকে মুক্তি দিন মহারাজ, নইলে তত্ত্বহবস্যু।
0: অস্ত্র নাম পিশাচ।
7: রাজভ্রাতা।
1: মহারাজ, আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু একদিন আপনার সম্মুখে আসবই।
2: সেনাপতি দামল, নীলকান্ত ঠাকুরকে আবার বন্দী করে নিয়ে এসো।
7: যত আদেশ মহারাজ।
0: এ আদেশ তুমি প্রত্যাহার করো দাদা।
2: বিশ্বাসঘাতকের মুখে দাদা দাঁত শুনতে চাই না। লক্ষ্মীর সংবাদ না আনা পর্যন্ত। লক্ষ্মীর সংবাদ আমি এনেছি মহারাজ। রাজা মানিক রায়ের ভাগ্নেও সতীনাথ লক্ষ্মীকে ভরতপুরে নিয়ে গেছে।
6: একই মন্ত্রীমশাই।
2: মহারাজ, আমার পুরস্কার।
1: 8 দিন পরে কাঞ্চনপুরে আসবেন, আপনার পুরস্কার দ্বিগুণ করে দেব।
2: মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক।
1: লক্ষ্মীকে
5: লক্ষ্মীকে রাজা মানিক রায় তার প্রাসাদে আশ্রয় দিয়েছেন, একথা শুনে ভবিষ্যৎ আত্মীয়ের গৌরবে আমি গর্বিত সতীনাথ।
0: তুমি ভেবে দেখো মা।
1: তার করবে লক্ষ্মীকে আমি
6: সংযত হয়ে কথা বলবেন মহারাজ। লক্ষ্মী আমাদের আশ্রিতা ভগিনী বলে যাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি তাকে রক্ষা করতে প্রয়োজনে এই সতীনাথ প্রাণ দেবে।
1: সতীনাথকে বন্দী করো অনন্ত।
5: অনন্ত, তোমার

0: যদি বাঁচতে চাও দাদা, অধর্মের পথে আর নেব না, নইলে তোমারও মৃত্যু বেশি দূরে নয়।
1: মায়ের পায়ে মাথাটা রুইয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নীলকান্ত ঠাকুর মেধাকে হত্যা করে ভরতপুর আমি শ্মশান সাজাবো, আর সেই শ্মশানের ওপরেই দেব দামোদরের সঙ্গে লক্ষ্মীর বিবাহ।
2: বললা, আমার একমাত্র কন্যা কি সৎপথের হাতে সমর্পণ করে যেতে পারলুম না? বিধাতার বিচারে লক্ষ্মী আজ অজানার পথে।
3: কোথায় যাচ্ছ বাবা ঠাকুর?
1: কোথাও আপনাকে যেতে হবে না বাবা ঠাকুর, দিদিমণি বেঁচে আছেন, চণ্ডার সঙ্গে আজই আপনি ভরতপুরে চলে যান।
2: আমি আমি ফিরে না আসা পর্যন্ত সাবধানে থাকিস বাবা।
4: ছেড়ে দে, আমাকে ছেড়ে দে জগাই, নইলে অভিশাপে তোকে আমি বশ করে ফেলবো, ব্রহ্মা বিষ্ণু তোকে রক্ষা করতে পারবে না। তারা ব্রহ্মময়ী,
5: আমাকে বশ করার আগে মেঘার হাতে জীবন দাও ঠাকুর, অস্ত্র রে মেঘা।
4: আমাকে ক্ষমা করো মেঘা, অস্পৃশ্য বলে তোদের ঘৃণা করা আমার দোষ হয়ে গেছে, লক্ষ্মীর পশ্চাতে সেনাপতিকে লেলিয়ে দিয়ে আমি মহাপাপ করেছি।
3: পাপের প্রায়শ্চিত্ত করো ঠাকুর।
5: হত্যা কর মেঘা।
1: অনুতপ্ত ব্যক্তিকে আমি হত্যা করতে পারবো না।
4: জয় সম্রাট বৈর প্রসাদের জয়।
6: জয় সম্রাট বৈর প্রসাদের জয়।
5: একি পালিয়ে যা মেঘা, বিষয়ে তীর ছুড়ে রাষ্ট্রনদের ছত্রভঙ্গ করে দিতে আমিও যাচ্ছি।
1: বাঁচাও বাঁচাও বাঁচাও।
4: তারা ব্রহ্মময়ী, সেনাপতি যদি এসে পড়ে।
3: কি ভাবছো ঠাকুর?
1: কে আছো? বাঁচাও
6: বাঁচাও
1: বাঁচাও।
2: বাগদিদের পরিত্রাণ নেই।
4: তারা ব্রহ্মময়ী,
2: অস্ত্র ফেলে দে মেঘা, অস্ত্রগার লুণ্ঠন করেছিস, তাই রাজা দেশে তোকে আমি বন্দী করলুম। ঠাকুর মশাই, বন্দীকে কারাগারে নিয়ে যান।
4: আয় বেটা বাগদি, এবার বুঝতে পারবে কত ধানে কত চাল।
3: আমাকে হত্যা না করে আমার স্বামীকে তোরা নিয়ে যেতে পারবে না, শয়তানের দল।
2: সরে যা নারে, রাজার বিচারে বাগদির আকাশ মেঘাকে মরতেই হবে।
1: আমি মরলেও শত শত মেঘা বেঁচে থাকবে এই কাঞ্চনপুরের বুকে।
4: আয় মেঘা।
1: চল ব্রাহ্মণ, কয়েদখানাটা কত যন্ত্রণাদায়ক, নিজেই একবার পরীক্ষা করে আসি।
2: নীলকান্ত ঠাকুরের সংবাদ না দিলে আমি তোকে হত্যা করব।
3: দূর হ শয়তান, রাজভাতা যদি জানতে পারে।
2: রাজভাতা কারারুদ্ধ?
3: ভগবান, রাজা ভূতেশ্বরকে তুমি শাস্তি দাও।
2: চুপ, আমি তোকে গুলি করে মারব।
5: সাবধান দস্যু।
2: ও কে রে?
5: আমি জগাই।
2: সৈন্যগণ সৈন্যগণ, বিদ্রোহীরা পালিয়ে যাচ্ছে, বন্দি করো।
3: মর মর, বিষের জ্বালায় জ্বলে মর, এসো পাগলা বাবা।
2: সৈন্যগণ সৈন্যগণ, আমাকে প্রাসাদে নিয়ে চলো, আগে আমি সুস্থ হই, তারপর আমি অপমানের নির্মম প্রতিশোধ নেব।
3: অসংকল্প তুমি ত্যাগ করো স্বপ্না, আমার কথা তোমাকে ভুলতেই হবে। তাই যদি হয় তাহলে তোমার সঙ্গে আমিও কাঞ্চনপুরে যাব। আর আর সতীনাথদাকে?
7: লক্ষ্মী, আর দেরি করিস না মা, চণ্ডা বাইরে অপেক্ষা করছি, আমাদের এখনই যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমরা যে দদিচির বংশধর, আত্মা হতেই আমাদের পরম শান্তি।
3: চলো বাবা, নালো প্রস্তুত।
8: না লক্ষ্মী, যাওয়ার পর তোমার চিরতরে রুদ্ধ।
7: কেন মহারাজ?
8: তোমার কন্যা ঘোরতর অপরাধী অপরাধিনী।
3: মহারাজ, তবে কি আপনি আমাকে?
8: তোমাকে পুত্রবধূ রূপে ভরতপুরের প্রাসাদে প্রতিষ্ঠা করতে চাই মা, এই হলো তোমার উপযুক্ত শাস্তি।
3: মহারাজ,
8: মানুষ করো মা, আমার একমাত্র পুত্রকে তুমি মানুষ করো, পত্নীর ভালোবাসা দিয়ে মুছিয়ে দাও তার অন্তরের কালি।
3: এ বিবাহ হতে পারে না মহারাজ।
7: আমার কন্যাকে আপনি যদি পুত্রবধূ করেন তাহলে রাজা ভৈরবপ্রসাদ।
8: ভৈরবপ্রসাদের ভয়ে আমি টলব না ব্রাহ্মণ।
3: এই অঘটন আমি ঘটতে দেব না মহারাজ, আমাকে আপনি পরিত্যাগ করুন।
8: কেঁদো না মা, রাজা মানিক রায় কোনোদিন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে না।
7: তাহলে এবার আমাকে বিদায় দিন মহারাজ, কাঞ্চনপুরে আমাকে যেতেই হবে মা, ভৈরবপ্রসাদকে আমি অনুরোধ করব।
8: ব্রাহ্মণ,
7: আমার মা মরা মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে গেল মহারাজ, মরেনেও এবার আমার পরম শান্তি।
8: চমৎকার তোমার লীলা দয়াময়। ওরে কে আছিস, সবাইকে জানিয়ে দে, আগামী পূর্ণিমা তিথিতে হবে বিজনের সঙ্গে লক্ষ্মীর বিবাহ।
3: আমার অদৃষ্টে কি এত সুখ সইবে?
4: সইবে না লক্ষ্মী, কারণ তোমাকে আমি সন্দেহ করি, তোমাকে বিবাহ করতে আমি অপারগ, তোমার চরিত্রে।
3: শুনুন কুমার,

0: শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না।
1: কোথায় সেই বিশ্বাসঘাতক মন্ত্রী বুদেশ্বর? তাকে আমি হত্যা করব।
2: পাবেন না মামাবাবু, তিনি কন্যাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
1: পালিয়ে গেছে?
0: প্রাসাদের সবাই বলছে লক্ষ্মীর সঙ্গে নাকি আমার বিবাহ।
1: বিবাহ হবে? আদেশ অমান্য করলে তোমাকে আমি কঠোর শাস্তি দেব।
0: সতীনাথকে হত্যা না করলে আমি কিছুতেই শান্তি পাবো না।
3: মহারাজ মানিক রায়,
4: জগাই,
3: আমি আর অপেক্ষা করতে পারছি না। লক্ষ্মী মেঘা কারাগারে।
1: গরিবের দরদি বন্ধু বা ডাকদি জাগাত মেঘাকে ভৈরব প্রসাদ কারারুদ্ধ করেছে।
3: শুধু তাই নয় মহারাজ, রাজভ্রাতা অনন্ত প্রসাদকেও তিনি শৃঙ্খলিত করেছেন।
1: সতীনাথ,
2: আদেশ দিন মহাবাবু।
1: সৈন্যদের নিয়ে তুমি কাঞ্চনপুরে যাও, মন্ত্রী উদেশ্বরকে হত্যা করে বন্দীদের মুক্ত করবে, আর ভৈরব প্রসাদকে
3: হত্যা করবে। মহারাজ,
1: না ভাই, তাকে হত্যা করো না। সে একটা দেশের রাজা, আগাদি তাকে আদর্শ শাসকে পরিণত করো, কিন্তু সেনাপতি দামালকে তোমরা রেহাই দিও না।
4: তাই হোক সতীনাথ দা, তাই হোক।
3: আমিও এই মুহূর্তে কাঞ্চনপুরে ছুটে যাব।
2: চলো সতীনাথ, বিদীর্ণ করো অত্যাচারীর বুক, নিপীড়িত জনতা ফেলুক স্বস্তির নিঃশ্বাস।
3: রাজার শাসনে সবাই হাহাকার করছে, করুক, তাতে আমার ভ্রূক্ষেপ নেই। এই কে আছিস?
4: কেউ নেই, তাকে মৃত্যু দিতে একা আমি এসেছি।
3: মা,
4: আমি জানতে চাই অনন্ত মেঘাকে তুমি মুক্তি দেবে কিনা।
3: না, মুক্তি আমি তাদের দেব না মা।
5: মহারাজ, রাজমাতাকে নিজের কক্ষে চলে যেতে বলুন। আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে।
4: ও, তুমি সেই বিশ্বাসঘাতক মন্ত্রী বুদেশ্বর?
5: আপনার মাকে বন্দী করুন সম্রাট।
3: কর্তব্যের খাতিরে বিদ্রোহিনী মাকে আমি বন্দী করব।
4: কি বললি কুলাঙ্গা? ওরে কে আছিস? আমাকে একখানা তরবারি এনে দে, কুপুত্রকে হত্যা করে বংশের অমঙ্গলকে আমি জন্মের মতো সরিয়ে দে।
3: মন্ত্রী মশাই, মাকে বন্দী করুন।
5: যত আদেশ মহারাজ।
4: ও ভগবান, এখনো নীরব কেন? তাকে আমি এখনো অভিশাপ দিতে পারিনি।
5: আসুন রাজমাতা, রাজা আদেশে আপনি বন্দিনী।
4: বাড়ি দুনিয়া, সন্তানের আদেশে আজ বন্দিনী জননী, বাহ চমৎকার! এর চেয়ে তুমি আমাকে হত্যা করো ভৈরব।
3: না, গুপ্ত কক্ষই তোমার উপযুক্ত স্থান।
4: তবু তোমাকে আমি অভিশাপ দেব না ভৈরব, কারণ তুমি আমার কুপুত্র হলেও আমি তোমার কুমাথা নয়। ভগবানের চরণে আমার এই প্রার্থনা, কুপুত হতে তুমি সরে এসো পুত্র।
5: আসুন রাজমাতা।
4: চলো মন্ত্রী।
3: মাকে বন্দী করে আমি কি অন্যায় করেছি?
6: মহারাজ, পুত্র হয়ে তুমি কাঞ্চনপুরে রাজমাতাকে বন্দী করে রেখেছো। ছি ছি, তুমি মানুষ নও, মানুষের আকারে অমানুষ।
3: নারী!
2: একমাত্র পুরস্কার
3: রাজদ্রোহী।
6: রাজমাতা রাজদ্রোহী নয়, বরং আপনি মাতৃদ্রোহী।
2: মহারাজ, আপনি এত হৃদয়হীন পাষাণ!
3: সতীনাথ, সেনাপতি দামাল লক্ষ্মীকে চিনিয়ে আনতেই সৈন্যে ভরতপুরে গেছে।
2: তবে কি লক্ষ্মীকে
7: ভরতপুরে গেছে? ছুটে যাবি?
3: তারপরে লক্ষ্মীর সম্ভ্রম বিনষ্ট হয়ে হবে মূর্খ। মন্ত্রী বুদেশ্বরকে আমি কাঞ্চনপুরের মন্ত্রিত্ব পদ দান করেছি, তারই সাহায্যে ভরতপুরের রাজ পরিবারকে আমি জমালয়ে পাঠাবো।
7: দাদা দাদা, মাকে তুমি মুক্তি দাও, তোমার পায়ে ধরে অনুরোধ করছি।
3: যা বিদ্রোহী!
2: ও শয়তান, তবে তোর মৃত্যু।
7: না ভাই, দাদাকে হত্যা করে আমাকে প্রাণ ভাতৃহীন সাজিও না। চামেলি, মায়ের মুক্তির ভার আমি তোর স্বামীর উপরেই দিয়ে গেলুম। এসো সতীনাথ।
2: যাচ্ছি মহারাজ, যদি পাই সেনাপতি দামালকে আমি জমালয়ে পাঠাবো।
6: এখনো বলছি, যদি বাঁচতে চাও রাজমাতাকে মুক্তি করে দিয়ে ক্ষমা চেয়ে নাও, নইলে বাগদির ডাকাত মেঘা তোমাকে ক্ষমা করবে না।
3: বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ যদি দমন করতে না পারি, ভেতায় আমার নাম ভৈরব প্রসাদ, আর মাকে, না না, মাকে আর কষ্ট দেব না। বন্দিরা যখন কারামুক্ত হয়েছে তখন আমিও খুলে দেব তার হাতের শৃঙ্খল।
8: যত দৃঢ় হোক, ওনার হাতে ভেঙে ফেলবো রাজার প্রাসাদ। চামেলি চামেলি!
9: একি চতুর্দিকে একটা বিষাদের ছবি। তবে কি নিষ্ঠুর সেনাপতি আমার চামেলিকে হত্যা করেছে? চামেলি চামেলি!

0: নেই বাবা ঠাকুর, আমার চামেলিও নেই। সেনাপতি দামাল,
1: চামেলিরে কোনো অনিষ্ট করতে পারেনি মেঘা, ওর মুক্তির জন্য সে রাজ দরবারে ছুটে গেছে।
0: ভুল হয়ে গেছে বাবা ঠাকুর।
2: না স্বামী, আমি সুস্থ শরীরে ফিরে এসেছি, কিন্তু বিশ্রামের অবকাশ তুমি পাবে না। সৈন্য সহ সেনাপতি দামাল রাজা মানিক রায়ের রাজ্য আক্রমণ করতে ছুটে গেছে।
0: কর্তব্যনিষ্ঠ রাজভ্রাতার মমতাময়ী জননীকে যেভাবেই হোক আমি মুক্ত করে আনব। আমার পিস্তল নিয়ে আয়, কোমরে তলোয়ার বেঁধে দে, বাগদি ডাকাত মেঘা বজ্রের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই শত্রু পক্ষের সম্মুখে।
1: আয় মেঘা, রাজা ধৈ ভৈরব প্রসাদের সম্মুখে আমিও যাব।
2: স্বামীর আদেশ আমাকে মানতেই হবে, মহাপ্রলয় হলেও চামেলি তার কর্তব্য অবহেলা করবে না।
3: জয় রাজা মানিক রায়ের,
4: জয় রাজা মানিক রায়ের,
0: জয় রাজা মানিক রায়ের জয়।
3: কোথায় পালাবে শয়তানের দূষণ, চন্ডার হাতে জীবন দিতে হবে। আসুন আসুন বাবা ঠাকুর।
1: আমাকে রক্ষা করতে কেন এলে তুই নিষ্ঠুর রাজার সম্মুখে?
3: তার আদেশে তুমি ভবানী মন্দিরে প্রবেশ করেছ, এই অপরাধে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব।
0: আমিও সেই দণ্ড আগাতে খান খান করে ছুরমার করে দেব।
5: আসবিষ্টা বাগদি, মৃত্যুই তোর ললাট লিপি।
1: মহারাজ
5: সাত্য হও রাজদ্রোহী।
3: আসুন আসুন বাবা ঠাকুর, চণ্ডা তোমাকে বাঁচাতে রক্ষা করবে।
5: বাগদি ডাকাতের অনুচর, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ।
2: তরবারি নামাও ঘাতক। একই ঠাকুর মশাই
1: এসেছো মা? এবার মরলো আমার পরম শান্তি।
5: রাজদ্রোহী নীলকান্ত ঠাকুরকে আমি হত্যা করেছি মা।
2: ও ঊর্ধ্বশ্বাসী ছুটে এসে ও কুল পুরোহিতকে আমি রক্ষা করতে পারলুম না।
1: শান্ত হও মা, ভ্রান্ত রাজা ভৈরব প্রসাদকে তুমি ক্ষমা করো মা। চন্ডা চল বাবা, শ্মশানের বুকে তুই আমায় ঘুম পাড়িয়ে আসবি, আর লক্ষ্মীকে বলিস চন্ডা ও
3: কি বলবো বাবা ঠাকুর,
1: বলিস অপরাধীদের প্রতি সে যেন অভিশাপ না দেই, প্রতিশোধ না নে।
2: কুসন্তান তোমাকেও আমি আর বাঁচিয়ে রাখবো না।
3: হত্যা করবেন না মা, বাবা ঠাকুরের শেষ আদেশ।
2: ওরে কুলাঙ্গার, ব্রহ্মহত্যার মহাপাপে পাবি তুই উপযুক্ত প্রতিফল, এ আমার অভিশাপ নয়, তোমার দৃষ্টি নির্মম পরিহাস।
0: আমি দেব চামেলি, বাবা ঠাকুরের মৃত্যুর প্রতিশোধ নিতে হাসি মুখে আমি জীবন বলি দেব।
2: শান্ত হও স্বামী,
0: ছোট লোক বাগদির সন্তান আমি, তবু ঘৃণা না করে পুত্র স্নেহে আমার জীবন যিনি ধন্য করেছেন তার মৃত্যু আমি কেমন করে সইব চামেলি।
2: প্রতিহিংসার অস্ত্র ফেলে দাও, বাবা ঠাকুরের আদেশ নীরবে মেনে নাও।
6: আর আমি কি করব বেঘা, বাবাকে হারিয়ে কি সুখে আমি বেঁচে থাকব?
0: দিদিমণি,
6: রাজার ওপর প্রতিশোধ নিতে আমি চাই না মেঘা।
0: তবে কি তুমিও
6: অপরাধীকে ক্ষমা করেছি?
0: দিদিমণি,
6: খবরদার, স্বর্গগত বাবার প্রতি যদি তোমার এতটুকু ভক্তি থাকে তার আদেশ তুমি অমান্য করো না।
0: ও ভগবান, কেন করলে আমাকে তুমি রক্ত ভাংসের মানুষ?
7: সর্বনাশ হয়েছে বাগদেবীর, দাদা কি বুঝি বাঁচাতে পারলাম না?
0: কি চান আপনি, বাবা ঠাকুরের আদেশ?
7: তিনি তোমাকে কাপুর সাথে আদেশ দিয়ে যাননি, আর লক্ষ্মী
6: একই তুমি তুমি সতীনাথ দা
7: স্থির হও বোন।
6: ওগো আমাকে তোমরা রক্ষা, আমার কুমারকে তোমরা রক্ষা করো। ভরতপুরের মহারাজ ন্যায়ের পূজারি, তাকে যেন পুত্রহীনের জ্বালা সইতে না হয়। আর সত্যি যদি আমি সতী সাধ্য হই, কেউ আমার বুক হতে তাকে ছিনিয়ে নিতে পারবে না। বাবা ও কি করুণ সুরে কি বলছো, মৃত্যু মৃত্যুতেই শান্তি। তাই হবে বাবা, বিষ পান করে না না, বিষের জ্বালা তার চেয়ে ভালো সান্তার জলে আমি ডুবে মরবই।
0: তুইও ছুটে যা চামেলি, দিদিমণিকে বাঁচাতে।
2: যাচ্ছি, এসো সতীনাথ।
7: বাগদি হলেও তোমার স্থান দেবতারও উচ্ছে, ব্রাহ্মণ হয়ে তোমার মহতের দুয়ারে আমি শতবার প্রণাম করে যাচ্ছি।
0: বাবা ঠাকুর, স্বর্গ হতে তুমি আমাকে আশীর্বাদ করো, সত্য ন্যায়ের পথ হতে আমি যেন সরে না যাই।
5: মন্ত্রী ভূতেশ্বরকে আমি কথা দিয়েছি, ভরতপুরের সিংহাসনে তাকে বসাবো, সেনাপতি দামা।
1: মহারাজ,

0: হৃদয়ের পরে কথা করুন
1: না রাজা, আদেশ আপনি প্রত্যাহার করুন। বিদায় মহারাজ, চিরদিন যাদের আপনি ঘৃণা করে এসেছেন সেই সব ঘৃণিত অস্পৃশ্যরাই আপনার জীবন রক্ষায় সদা জাগ্রত রইবে। তা সত্ত্বেও আপনি যদি উপকারীদের উপর নির্যাতন করেন, বুঝব আপনার মৃত্যু বেশি দূরে
0: নয়।
2: স্বপ্নের
0: সঙ্গে বিবাহের সূত্র তুমি ছিন্ন করে দাও।
2: জীবন থাকতে আমি তা পারবো না দাদা, তার চেয়ে তুমি আমাকে হত্যা করো।
0: বিদ্রোহী হলেও তুমি আমার ভাই, দাদা হলেও আমি রাজা।
2: আমার দৃষ্টিকে তুমি আর ফাঁকি দিতে পারবে না দাদা। যাওয়ার পূর্বে তোমাকে শুধু একটা কথা বলে যাই, আবার যদি তুমি সেনাপতি দামালকে ভরতপুরে পাঠাও, অনন্তের ছিন্ন শির তুমি উপহার পাবে দাদা, উপহার পাবে।
0: রাজা মানিক রায়, তুমি স্ববংশে মরবে, আর তোমার সাম্রাজ্যের অধীশ্বর হবে মন্ত্রী ভূতেশ্বর।
3: মন্ত্রী ভূতেশ্বর আপনাকে হত্যা করে কাঞ্চনপুরের রাজা হতে চায়, আর তার এই দানপত্রে আপনি স্বাক্ষর করুন মহারাজ।
0: স্বাক্ষরের বিনিময়ে তোমাকে আমি পথঘাত করব।
2: তারা ব্রহ্মময়ী চাকা ঘুরে গেছে মহারাজ,
3: রাজাকে বন্দী করো ব্রাহ্মণ।
2: আসুন মহারাজ, জগতে অর্থই বড়, অর্থের লোভে মুক্তেশ্বর ঠাকুর নিজের পরিবারকেও অভিশাপে বশ করে দিতে পারে।
0: ও, এদের বিশ্বাস করে আমি মহাভুল করেছি, ক্ষমতার অহংকারে প্রজাদের ঘরে ঘুরি হাহাকার তুলেছি, মা ভাই ও পুত্রকে দিয়েছি নির্মম আঘাত, মেধাকে নির্যাতন করে সাজিয়েছি দুরন্ত ডাকাত, অপরোহিতকে মৃত্যু দিয়ে নেমে গেছি নরকের পথে। ও
2: তারা ব্রহ্মভাই, আসুন মহারাজ, কারাগারে বিষাক্ত হওয়ায় দুদিনেই আপনি নিরোগ হয়ে যাবেন।
0: মেধা, অনন্ত, রাজা মানিক রায়, দেখে যাও তোমরা আমার মহাপাপের প্রায়শ্চিত্ত।
2: আসুন মহারাজ, আমি আর দাঁড়াতে পারছি না, আমার আন্নিকের সময় হয়ে এলো।
3: কার্য উদ্ধার হলে সেনাপতি দামলকে আমি জমালয়ে পাঠাবো, শেষে ভরতপুর ও কাঞ্চনপুরের একচ্ছত্র মালিক হয়ে নাম নেব আমি মহারাজ ভূতেশ্বর।
2: যা বাবা, কোথাও তো লক্ষ্মীর সন্ধান পেলাম না, মেয়েটা কি মরে গেল নাকি? যেভাবে যুদ্ধ চলেছে দেখলে দম বন্ধ হয়ে আসে। তারা ব্রহ্মময়ী, কি করি, আর একবার খুঁজে দেখবো? না না, আর খুঁজবো না, তার চেয়ে পালানোই ভালো। তারা ব্রহ্মময়ী, তারা ব্রহ্মময়ী।
4: কোথায় পালাবেন ব্রাহ্মণ, অনেক মহাপাপ তুমি করেছো, তাই তোমার শাস্তি এই অস্ত্রাঘাত।
2: ও পাপের প্রতিফল আমি পেয়েছি আর। ও বিশ্বাসঘাতক মন্ত্রী ভূতেশ্বর,
5: ছুটে যা বাবা, বিলম্ব করলে রাজা মানিক রায়কে আর হয়তো আমরা ফিরে পাবো না।
2: যাচ্ছি মা, তোমার আশীর্বাদে সেনাপতি দামালের পাপের খেলা আমি শেষ করে দেব, তবেই আমার নাম অনন্ত প্রসাদ।
3: কাঞ্চনপুরের সম্রাট ভূতেশ্বর সবাইকে নির্মূল নির্মূল করে সিংহাসন নিষ্কণ্ঠ করবে।
5: বাগদির ডাকাত মেঘার হাতে জীবন দিয়ে এই মহাপাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে।
3: প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে নারী।
6: দাঁড়াও রাজভ্রাতা।
7: না পশু, আজ তোমার রক্ত দিয়ে পত্নী পুত্রের তৃষ্ণা নিবারণ করব।
6: তাহলে এইবার
4: এইবার তোমার পরিত্রাণ নেই।
3: কারো পরিত্রাণ নেই, সভাপতি দামল তোমারও নিস্তার নেই।
6: মন্ত্রী মশাই,
3: মন্ত্রী ভূতেশ্বর, সেনাপতি দামাল, তোমাদের শাস্তি
0: মৃত্যু।
2: দাদা দাদা,
0: অনন্ত অনন্ত,
3: তরবারি ফেলে দাও সেনাপতি, পিস্তল ত্যাগ করো মন্ত্রী, চন্ডা ওর পত্নী পুত্র হত্যাকারী সেনাপতি দামালের

0: জল, একটু জল।
1: দাদা,
2: ভাগ্যি ডাকাত মেঘার দয়ায় আমার জীবন রক্ষা হয়েছে ভাই, ওর মহত্ব।
3: আমাকে অপরাধী করবেন না মহারাজ,
0: আমাকে ক্ষমা করুন মহারাজ।
4: ক্ষমা? না না, নরকে গিয়ে সিংহাসনের স্বপ্ন দেখবে, লুবি।
0: ও ও, লুবের শাস্তি আমি হাতে হাতেই পেলাম।
2: রাজমাতাকে সংবাদটা জানিয়ে আসি।
4: ভৈরব প্রসাদ,
2: অপরাধী ভৈরবকে ক্ষমা করুন মহারাজ।
1: দাদা,
2: মায়ের কাছে আমাকে নিয়ে চলো অনন্ত, তার চরণে আমি প্রণাম করব। আর লক্ষ্মী?
1: কুমার বিজন তাকে নিরাপদ স্থানে রেখেছেন দাদা।
4: মেঘা, আজ আমি তোমার জন্য জয়ী হয়েছি, তোমার বীরত্বে অসংখ্য নিরপরাধীর জীবন রক্ষা হয়েছে। আমি
3: অস্পৃশ্য ছোটলোক বাগদির ছেলে, আমি ঘৃণা না করে পুত্র ভেবে আপনি আমাকে চরণে স্থান দিন।
4: পদতলে নয় মেঘা, তোমার মতো দেব, তোমার মতো দেবতার স্থান আমার এই বক্ষে। তুমি অস্পৃশ্য নও, ছোট লোক নও, তুমি শুধু মানুষ, গরিবের কাছে তুমি মহান উদার বিশ্বপ্রেমিক বাগদি ডাকাত। পদতলে নয় মেঘা, তোমার মতো দেবতার স্থান আমার এই বক্ষে। তুমি অস্পৃশ্য নও, ছোট লোক নও, তুমি শুধু মানুষ, গরিবের কাছে তুমি মহান উদার বিশ্বপ্রেমিক বাগদি ডাকাত।
5: এতক্ষণ শুনলেন বাংলা নাটক বাগদি ডাকা। পরিবেশনায় ছিলেন ভগবাননগর নাট্য সংস্থার শিল্পীবৃন্দ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

শিল্পী ইন্দ্রাণী সেনের গাওয়া এই গান গানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শিল্পী ইন্দ্রনীল সেনের গাওয়া গান গানের সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ সবরি খান।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন উস্তাদ সবরি খান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাটের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের G7 এবং G13 এই দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, রাডার এবং আধুনিক বেড়া সহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। এই নতুন মডেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি স্থানীয় নাগরিক, প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায়
1: गिरी सबसे बड़ी कमी थी। बंगाल की अधूरी बॉर्डर फेंस, भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर पर फेंस सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद, बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: শ্রী শাহ 6 দশক ধরে দেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ এর প্রশংসা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দুদফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাস

0: পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল 11টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবারের সম্প্রসারণে একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ ও কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর ভাগ করে নেবেন। এটি হবে বেতার অনুষ্ঠানের 114 সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন উচিত নয়। তিনি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতি ত্রুটিহীনভাবে সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিষভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ত্রুটি এবং অলোক আরথের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। দিল্লি সরকার আগামী মাসের 21 তারিখে ডাকতে অভিন্ন প্রবেশিকা দিল্লির ট্রান্স কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাদের বৈধ অ্যাডমিট দেখালেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করেছে। চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেরোতলা মহাশ্মশানে। বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
1: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ, অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলী।
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, সে শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
1: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ

0: দুপুরের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও ঝড়ের তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবার পিছু পশ্চিমবঙ্গ সরকার 4 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
1: সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিং করছে, পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করার। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
0: আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে গুজরাট 5 ওভারে বিনা উইকেট হারিয়ে 59 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের

0: আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে গুজরাট 5 ওভারে বিনা উইকেট হারিয়ে 59 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকালে 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কীর্তন, শিল্পী প্রমীলা চক্রবর্তী।

শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সংকেত অনুসারে অতি যত্ন করে কেশবকুঞ্জ সাজিয়ে শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষায় বসেছিলেন। এদিকে শ্রীকৃষ্ণচন্দ্র নন্দালয় থেকে বাহির হয়ে গভীর রজনীতে কেশবকুঞ্জের দিকে চলেছেন। পথের মাঝে হঠাৎ চন্দ্রাবলীর সঙ্গে দেখা হলো।

কথা বলে রাধারানী বন্ধুর প্রতি অভিমান করে মুখ ফিরিয়ে বসে রইলেন। শ্রীমতীর অন্তরের ভাব বুঝতে পেরে চতুরের শিরোমণি শ্রী গোবিন্দ তখন

অনেক সাধ্য সাধনা করে শ্রীমতীর মান ভাঙল না দেখে দুঃখিত অন্তরে কাঁদতে কাঁদতে শ্যামসুন্দর বললেন, রাধে, তোমার যখন দয়া হলো না তখন এই প্রাণে আর কাজ কি আছে? রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে এই প্রাণ পরিত্যাগ করব। এই কথা বলে শ্রীকৃষ্ণচন্দ্র কুঞ্জ ছেড়ে চলে গেলেন। কুঞ্জের ডালে শুক সারি বসেছিল।

তখন সখীদের কাছে কেঁদে বললেন, সখীরে, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি। তোরা কেন বন্ধুকে ফিরালি না? এখন যে কৃষ্ণ অদর্শনে আমার প্রাণ যায় সখী। তখন ললিতা বললেন,

0: to extend current ceasefire and reopen Strait of Hormuz. Global crude oil prices dropped by around 1.5%. Indian shuttlers Sattvik Sairaj Rankireddy and Chirag Shetty enter men's doubles semi-final of Singapore Open Badminton. Mixed doubles duo Dhruv Kapila and Tanisha Krasto also advance to semi-final. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 30শে মে আমাদের সকালের অধিবেশন শুরু হবে 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ। 9:00 শুনবেন হিন্দি ও ইংরেজি বুলেটিন। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 12:05 শুনবেন লোকগীতি। 12:30 শুনবেন মনের মতো গান। দুপুর 1:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন ছায়াগীতি। 1:30 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন শ্যামাসঙ্গীত। দুপুর 2:00 মিড ডে নিউজ ইন ইংলিশ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ইনস্ট্রুমেন্টাল। দুপুর 3:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন ইংরেজি সংবাদ। 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 শুনবেন কিষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ। 7:45 শুনবেন ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু। 8:30 লোকগীতি। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন চিরনতুন। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর গড়িতে এখন সময় 10:34 হয়ে 3 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।